সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ শুক্রবার, 26শে আষাঢ় 1948 শকাব্দ, 17ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 32শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। ঘড়িতে সময় সকাল 5টা বেজে 58 মিনিট 55 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

এতক্ষণ শুনলেন বন্দনা। আজ বন্দনার শিল্পী ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কৃষি পরামর্শ ও

আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি পরামর্শ। প্রথমেই খারিফ ধান। উঁচু জমি দেখে ধানের বীজতলা তৈরি করুন এবং জল নিকাশি ব্যবস্থা ভালো করুন, যাতে অঙ্কুর বেরোনোর সময় জমি জলে ডুবে না থাকে। অতিরিক্ত বীজ সংগ্রহ করে রাখুন, যাতে বীজতলা নষ্ট হয়ে গেলে আবার নতুন বীজতলা তৈরি করা যেতে পারে। পাট, পরিণত পাট কেটে ফেলুন। পাট বেশি পরিণত না হতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এতে তন্তুর গুণগত মান খারাপ হয়ে যায়। পাট কাটা হয়ে গেলে পাতা ঝরতে দেওয়ার জন্য শুকোতে দিন, রোদে ফেলে রাখুন। চা, সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, বৃষ্টির সময় কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাণীদের ক্ষেত্রে মাছ, চুন 15 কেজি, হলুদ গুঁড়ো 1.5 কেজি একসাথে মিশিয়ে প্রতি বিঘাতে ছেটাতে হবে আলসার রোগ সারাতে। এরপর 7 দিন পর বিঘা প্রতি 250 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হবে। 15 দিন বাদে পুনরায় প্রয়োগ করুন, অথবা সুক্রিনা WS 500 মিলিলিটার প্রতি বিঘা হিসেবে প্রয়োগ করুন। শুনলেন কৃষি পরামর্শ। এবারে আবহাওয়ার পূর্বাভাস। ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলির বেশিরভাগ জায়গায় এবং উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন কিচেন গার্ডেন। বলছেন পার্থ রায়, উপকৃষি অধিকর্তা, দার্জিলিং জেলা।
1: কিচেন গার্ডেন মানে কি? কিচেনের সঙ্গে লাগোয়া কোনো গার্ডেন হতে পারে, অথবা ওইখানকার যে সবজিগুলো সেগুলো আমাদের প্রতি নিজের কিচেনে রান্না হবে, এটাকেই বলছে কিচেন গার্ডেন। চাষিদের কিন্তু একটা করে কিচেন গার্ডেন আছে, চাষিরা কিন্তু জৈব পছন্দ করে, জৈব খায়, ওই গার্ডেনে ওরা ওষুধ টষুধ দেন। সেই যে কিচেন মানে কিচেন থেকে কি হয়, কিচেনে রান্না হয়, বাসন ধোয়া হয়, জলটা, সেই জলটা ড্রেন দিয়ে বয়ে বাইরে চলে যায়। সেই জলটাকে আমার কাজে লাগাতে হবে। আমার বাড়িতে যতটুকুন প্রয়োজন, সে আমি 4টে বেগুন গাছ লাগালাম, 5টা টমেটো গাছ লাগালাম, 2টো লাউ গাছ লাগালাম, 4টে পটল গাছ লাগালাম, এইভাবে অল্প একটু জায়গার মধ্যে, যাতে আমি দৈনিক ওখান থেকে ভ্যারাইটি অফ সবজি কিছু তুলে নিয়ে এসে লাগাতে পারি। এইটাই হচ্ছে কিচেন গার্ডেনের কনসেপ্ট, যেখানে আমার যে বাড়িতে রান্না হবে, আমার বাড়িতে যেটা খাওয়া হবে, সেটা আমার গার্ডেন থেকেই আসবে, কিচেন লাগোয়া গার্ডেন। সেই জন্যই বলছে এটা কিচেন গার্ডেন, সেখান থেকে এসে লাগানো হবে। এটা আমাদের অনেক চাষির বাড়িতে কিন্তু আছে, এটা আমি দেখেছি চাষিদের কাছে অনেকেরই, ওই যেখানে বসবাস করে তার পাশ দিয়ে একটু লাউ লাগানো আছে, একটু ভেন্ডি লাগানো আছে, সে হয়তো ভেন্ডি চাষ দূরে করছে, কিন্তু ওখানে তার একটু ভেন্ডি লাগানো আছে, মূলো লাগানো আছে, গাজর লাগানো আছে, ওখান থেকে ওই একটা দুটো করে ডেলি তুলে, আবার আশেপাশে কোথাও থেকে একটু মাছের বন্দোবস্ত আছে, মাছটাও তুলে নিয়ে আসে। এটাই হচ্ছে কিচেন গার্ডেন কনসেপ্ট আর কি, যেখানে আমরা নিজেদের প্রয়োজনে যতটুকুন আমাদের প্রতিদিনকার সবজি খাওয়ার প্রয়োজন, সেইটুকুন সবজি যদি আমরা নিজেরাই তুলতে পারি, সেটাকে বলছে কিচেন গার্ডেন। কিচেন গার্ডেনে সার না দেওয়াই ভালো, মানে শুধুমাত্র জৈব সার বা গোবর সার, এই ধরনের জিনিসপত্র দিয়েই আমরা চাষ করার চেষ্টা করব। দেখুন, আমি নিজে খাবো, আমি চাষির কথাই ভাবছি, সে তো তার খাদ্যটা টেস্টি বানাতে হবে। ব্যাপারটা হচ্ছে, যখনই আমি জৈব চাষ করবো, তখন তার প্রোডাকশান কম হবে, ফলনটা কম হবে, কিন্তু টেস্ট খুব ভালো হবে। তো ন্যাচারালি আমি চাইবো আমার যে কিচেন গার্ডেনে, সেটা আমি সবসময় বিনা সারে বিনা ওষুধে আমি চাষ করে, আমি যাতে মানে সুস্থ খাবার এবং টেস্টি খাবারটা যাতে আমি খেতে পারি আর কি। কিচেন গার্ডেন অবশ্যই কোনোরকম বিনা সারে বিনা ওষুধে অবশ্যই জৈব উপায়ে চাষ করা।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি আকাশবাণী।

0: শিলিগুড়ি পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।
1: শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
2: আরোগ্য অনুষ্ঠানে আজকের বিষয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, এতে যোগের ভূমিকা বলছেন যোগ বিশেষজ্ঞ বনানী দে।
3: হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আধুনিক জীবনের একটি কমন ডিজিজ বলা যেতে পারে, তবে হাই বিপিকে আমরা ডিজিজ না বলে লাইফস্টাইল ডিসঅর্ডার বলতে পারি। আমাদের কর্মব্যস্ততা, জীবনযাত্রার প্রেশার বিভিন্ন কারণে আজ পৃথিবীতে প্রায় 31% মানুষ হাই ব্লাড প্রেশারের পেশেন্ট। আমরা জানি হাই ব্লাড প্রেশার একটি মেজর রিস্ক ফ্যাক্টর অফ ভ্যারিয়াস কার্ডিওভাস্কুলার ডিজিজ, অনিয়ন্ত্রিত জীবন, ডেফিসিয়েন্সি অফ স্লিপ, স্ট্রেস এই রোগের অন্যতম কারণ। তবে কিছু খাদ্যাভ্যাসও এই রোগের কারণ হতে পারে। যোগা একটি অন্যতম হাতিয়ার হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য। কিছু আসন যেমন ভদ্রাসন, ভুজঙ্গাসন, শবাসন, উত্থানাসন ইত্যাদি আসন খুবই উপকারী ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে। এই আসনগুলো শরীর ও মনকে সম্পূর্ণভাবে শিথিল করে এবং আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, ফলে বেটার ব্লাড সার্কুলেশন হয় এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। নিয়মিত প্রাণায়াম অভ্যাস হাই ব্লাড প্রেশার পেশেন্টকে নার্ভাস সিস্টেমের ব্যালেন্স বজায় রাখে, মনকে কাম ও রিল্যাক্স করে, স্ট্রেস কমিয়ে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে। অনুলোম বিলোম প্রাণায়াম, ভামরী, উজ্জয়ী ইত্যাদি প্রাণায়াম হাই ব্লাড প্রেশার পেশেন্টদের জন্য খুবই উপকারী। নিয়মিত যোগ ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অন্যান্য লাইফস্টাইল ম্যানেজমেন্টের সাহায্যে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা যায়। খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন যেমন জাঙ্ক ফুড, প্রসেস ফুড, অতিরিক্ত নুন জাতীয় খাবার, রেড মিট, অ্যালকোহল ইনটেক, এগুলো এড়িয়ে চলা ব্লাড প্রেশার রোগীর অবশ্য কর্তব্য। ধ্যান একটি পাওয়ারফুল টুল ফর হাই ব্লাড প্রেশার পেশেন্ট, তাই নিয়মিত ধ্যান করুন, শরীর ও মন শান্ত থাকবে। যোগা একটি কমপ্লিমেন্টারি থেরাপি, নট ট্রিটমেন্ট, তাই মেডিকেশনের মধ্যে থেকে, অল্টারনেটিভ প্র্যাকটিসের মধ্যে থেকে রোগকে নিয়ন্ত্রণ রাখুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার যোগা জার্নি শুরু করুন।
2: আরোগ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে যোগের ভূমিকা, বললেন যোগ বিশেষজ্ঞ বনানী দে।
0: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গান্ধী কথা।
1: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে গান্ধী কথা।
2: আত্মকথা থেকে পাঠ অনুষ্ঠানে আজ নবজীবন ও ইয়ং ইন্ডিয়া এই পর্ব থেকে পড়ে শোনাচ্ছি। যত ধীরেই হোক, শান্তি রক্ষা ও শান্তি স্থাপনার কাজ যেমন একদিক হইতে হইতেছিল, অপরদিক হইতে সরকার তেমনি পুরো দস্তুর দমননীতি চালাইতেছিলেন। পাঞ্জাবে এই দমননীতি পূর্ণ মূর্তিতে দেখা দিল। সেখানে সামরিক আইন জারি করিয়া সরকার যথেচ্ছাচার শুরু করিলেন। নেতাদের গ্রেপ্তার করা হইল, বিশেষ আদালত বসানো হইল, এবং সেগুলিকে আদালত বলা যায় না, উহা কোনো একজন কর্তার হুকুম চালাইবার যন্ত্রমাত্র। সাক্ষী ও প্রমাণ ব্যতীতই ওই আদালত হইতে দণ্ডবিধান হইতে লাগিল। মিলিটারি সৈন্যেরা নির্দোষ লোকেদের কেঁচোর মতো পেটের উপর ভর করিয়া শুইয়া চলিতে বাধ্য করিল। তখন জালিয়ানওয়ালাবাগের ভীষণ হত্যাকাণ্ড এদেশের ও বিদেশের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। কিন্তু এই পরবর্তী অত্যাচারের বীভৎসতা ও নিষ্ঠুরতার তুলনায় আমার কাছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড উত্তুচ্ছ বোধ হইল। যেমন করিয়াই হোক, পাঞ্জাব যাওয়ার জন্য আমার উপর চাপ পড়িল। আমি ভাইসরয়কে পত্র দিলাম, তার করিলাম, কিন্তু প্রবেশের অনুমতি পাওয়া গেল না। অনুমতি না লইয়া যদি যাই, তবে পাঞ্জাবে প্রবেশ করিতে পারিব না। আইন অমান্য করার আত্মতুষ্টি লাভ করা হইবে মাত্র। এই ধর্মসংকটে আমার কি করা উচিত? আমি যদি হুকুম অমান্য করিয়া পাঞ্জাবে প্রবেশ করি, তাহা হইলেও সেই আচরণ আইন অমান্য পর্যায়ভুক্ত হয় না বলিয়া বোধ হইল। যে শান্তিপূর্ণ অবস্থা আইন অমান্যের জন্য প্রয়োজন, তাহা তখন সেখানে ছিল না। পাঞ্জাবের নাদিরশাহী কাণ্ড লোকের মনে অশান্ত হওয়ার প্রবৃত্তি বাড়াইয়াছিল। এই সময় আমার আইন অমান্য করা আগুনে ঘি ঢালা হইবে বলিয়া আমার বোধ হইল, এবং আমি পাঞ্জাবে প্রবেশ করার প্রস্তাব গ্রহণ করিতে পারিলাম না। এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করা আমার কাছে তিক্ত ঔষধ পান করার মতো হইয়াছিল। প্রতিদিন আমার কাছে অত্যাচারের সংবাদ আসে, আর প্রতিদিনই আমাকে অবরুদ্ধ ক্ষোভের সঙ্গে উহা বসিয়া বসিয়া শুনিতে হয়। মিস্টার হর্নিম্যান দি বম্বে ক্রনিকল পত্রিকাতে এক প্রচণ্ড শক্তির উৎসে পরিণত করিয়াছিলেন। গভর্নমেন্ট নিদ্রিত প্রজার ঘর হইতে চোরের মতো এই মিস্টার হর্নিম্যান সাহেবকে কোথায় উঠাইয়া লইয়া গেলেন! এই চুরির ভিতর যে বিভৎসতা ছিল, তাহার দুর্গন্ধ এখনও আমার নাকে লাগিয়া রহিয়াছে। আমি জানি যে মিস্টার হর্নিম্যান মার কাট করা কখনো পছন্দ করিতেন না। আমি সত্যাগ্রহ সমিতির অনুমতি না লইয়াই সেবার পাঞ্জাবে আইন অমান্য করিয়া প্রবেশ করিয়াছিলাম, তাহা তাহার মনঃপূত হয় নাই। আইন অমান্য মুলতুবি রাখাতে তাহার সম্পূর্ণ সম্মতি ছিল। মুলতুবি রাখার সংকল্প আমি প্রকাশ করার পূর্বেই মুলতুবি রাখার পরামর্শ দিয়া তিনি আমাকে একটি পত্র লিখিয়াছিলেন। বোম্বাই ও আহমেদাবাদের মধ্যে পথের দূরত্বের জন্য তাহার পরামর্শ সংকল্প প্রকাশের পরে আমার হস্তগত হয়। তাহাকে দেশ হইতে বহিষ্কার করিয়া দেওয়াতে আমার যেমন আশ্চর্য বোধ হইল, তেমনি দুঃখ বোধ হইল। এই অবস্থায় ক্রনিকলের ব্যবস্থাপকেরা উহা চালাইবার ভার আমার উপর দিলেন। মিস্টার ব্রেলভি তো ছিলেনই, সেই জন্য আমার বিশেষ কিছু করার আবশ্যক ছিল না। তাহা হইলেও আমার স্বভাববশত এই দায়িত্ব আমার নিকট অতিরিক্ত বোঝা হইয়া পড়িত। কিন্তু গভর্নমেন্ট যেন আমার উদ্ধারের জন্যই আসিলেন, কেননা গভর্নমেন্টের আদেশে ক্রনিকল কাগজ বন্ধ করিয়া দিতে হইল। শ্রী উমর সোবানি ও শ্রী শঙ্করলাল ব্যাংকার ক্রনিকলের ব্যবস্থাপক ছিলেন। ইয়ং ইন্ডিয়া কাগজ তাহাদেরই হাতে ছিল। ইহারা দুজনেই আমাকে ইয়ং ইন্ডিয়াখানা দেখিতে বলিলেন। ক্রনিকলের কাগজ ইয়ং ইন্ডিয়া দ্বারা করাইবার জন্য উহা সপ্তাহে পূর্বের মতো একবার বাহির না করিয়া দুইবার বাহির করার প্রস্তাব করিলেন। আমার তাহা পছন্দ হইল। সত্যাগ্রহের তাৎপর্য ও রহস্য বুঝাইতে আমার ইচ্ছা হইত। পাঞ্জাব সম্বন্ধে আর কিছু না হোক, আমি উপযুক্ত সমালোচনা তো করিতে পারিব। আমি যাহা লিখি তাহার পশ্চাতে যে সত্যাগ্রহের শক্তি রহিয়াছে, উহাও গভর্নমেন্টের জানা ছিল। এই জন্য আমি এই বন্ধুদের প্রস্তাবে সম্মত।

হইলাম। কিন্তু ইংরেজি ভাষার মাধ্যমে জনসাধারণের মধ্যে কেমন করিয়া সত্যাগ্রহে শিক্ষা দেওয়া যায়? গুজরাটি আমার কাজের মুখ্য ক্ষেত্র। এই সময় ভাই ইন্দুলাল জাঙ্গিক ওই দলে ছিলেন, তাহার হাতে নবজীবন মাসিক পত্রখানা ছিল, তাহার খরচও ওই সব বন্ধুরা যোগাইতেন। এই পত্রখানা ভাই ইন্দুলাল ও তাহার বন্ধুগণ আমাকে দিলেন। ভাই ইন্দুলাল উহাতে কাজ করিতেও স্বীকার করিলেন। এই মাসিক পত্রিকাকে সাপ্তাহিক করা হইল। ইতিমধ্যে দি বম্বে ক্রনিকল পুনর্জীবিত হয়, সেই জন্য ইয়ং ইন্ডিয়াকে আবার সাপ্তাহিক করা হইল এবং আমার প্রস্তাব অনুযায়ী উহা আমেদাবাদে আনা হইল। দুইখানা কাগজ দুই জায়গা হইতে পরিচালনা করার খরচও বেশি হয়, আমার অসুবিধাও বেশি হয়। নবজীবন আমেদাবাদ হইতে বাহির হইত। আমি ইন্ডিয়ান ওপিনিয়ন হইতেই এই অভিজ্ঞতা পাইয়াছি যে এই রকম সংবাদপত্রের জন্য নিজস্ব ছাপাখানা চাই। ইহা ছাড়া তখন ছাপাখানা সম্পর্কিত আইন এমন ছিল যে আমার লেখা ব্যবসাদার ছাপাখানাওয়ালাদের ছাপিতে সংকোচ হওয়ার কথা। ইহাই নিজেদের ছাপাখানা বসাইবার প্রধান কারণ। ইহা আমেদাবাদেই সহজে হইতে পারিত, এই জন্য ইয়ং ইন্ডিয়া আমেদাবাদে আনা হইল। এই সংবাদপত্রের মাধ্যমে আমি যথাশক্তি সত্যাগ্রহে শিক্ষা দিতে লাগিলাম। উভয় কাগজ সংখ্যায় অনেক ছাপা হইত এবং প্রচার সংখ্যা বৃদ্ধি পাইতে পাইতে একসময় 40,000-এরও কাছাকাছি পৌঁছিয়াছিল। নবজীবনে গ্রাহক সংখ্যা হঠাৎ বৃদ্ধি পায় এবং ইয়ং ইন্ডিয়ার গ্রাহক ধীরে ধীরে বৃদ্ধি পাইতে থাকে। আমার জেলে যাওয়ার পর গ্রাহক সংখ্যা হ্রাস পায়, এখন 8,000-এর নিচে নামিয়া গিয়াছে। এই সংবাদপত্রে বিজ্ঞাপন না লওয়ার ইচ্ছা আমার প্রথম হইতেই ছিল। আমার বিশ্বাস ইহাতেও কোনো ক্ষতি হয় নাই, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার ব্যাপারে এই নীতি খুব সাহায্য করিয়াছে। এখানে বলা যাইতে পারে যে আমি এই সংবাদপত্র দুইটি হইতে আমার শান্তি লাভ করিয়াছিলাম। যদিও আমি তখনই আইন অমান্য আরম্ভ করিতে পারি নাই, তথাপি ইচ্ছামতো আমার মতবাদ প্রচার করিতে পারিতাম। যাহারা সাহায্যের জন্য আমার দিকে তাকাইত তাহাদিগকেও আশ্বাস দিতে পারিতাম। আমার মনে হয় জনসাধারণের সেই পরীক্ষার দিনে এই দুইখানা পত্রিকা উপযুক্ত সেবা দিতে পারিয়াছে এবং সামরিক আইনের অত্যাচারকে কিছুটা খর্ব করিতে সাহায্য করিয়াছে। আত্মকথা থেকে পাঠ আজ এই পর্যন্ত। এবারে শুনব ভজন শিল্পী জগমোহন।

এতক্ষণ শুনলেন গান্ধী কথা, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাগর সেন।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত সাগর সেনের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত।

আজ আন্তর্জাতিক বিচার দিবস। এই দিনটি আন্তর্জাতিক অপরাধ বিচার ব্যবস্থার প্রচার এবং অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিশ্বজুড়ে শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই আজকের দিনটি পালনের উদ্দেশ্য। আজ আন্তর্জাতিক বিচার দিবস বা ইন্টারন্যাশনাল জাস্টিস ডে। এবারে জুলাই মাসের বিষয়ে আপনারা কে কি ভাবছেন দেখে নেওয়া যাক। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে হাত বাড়ালেই বন্ধু। বিষয়টিকে নিয়ে আজ প্রত্যুষের প্রথম পৌঁছে যাওয়া জলপাইগুড়ি জেলায়। শিল্প সমিতি পাড়া থেকে লিখছেন হিমানী সেনগুপ্ত। প্রিয় প্রত্যুষা, প্রথমেই তোমার সাথে আমার সকল বন্ধুকে শুভ সকাল জানাচ্ছি। ভালো থেকো বন্ধুরা আমার। প্রত্যুষা, তুমি ঠিক বলেছ, হাত বাড়ালেই তো বন্ধু আমরা সব পাই। বন্ধুরা পাশে থাকলে আনন্দ বাড়ে, দুঃখ যন্ত্রণা স্তিমিত হয়। শৈশব থেকেই জীবনে অসংখ্য বন্ধু হলেও সময়ের পরিবর্তনে কার্যকারণে অনেকের সাথে যোগাযোগ ছিন্ন হয়, দূরত্ব বাড়ে, কেউ বা হারিয়ে যায় ভিন গ্রহের তারা হয়ে। কিন্তু মনের মণিকোঠায় আজও তারা আহ্লাদে গোছানো, তাদের সাথে ঝগড়াঝাটি মাখামাখির সুগন্ধ থেকেই যায়। কিন্তু অনেকের মাঝে হাতে গোনা বিশেষ কিছু বন্ধু ঈশ্বরের আশীর্বাদ রূপে জীবনের অমূল্য সম্পদ হয়ে ওঠে। বন্ধুত্ব এক স্বর্গীয় অনুভূতি। পবিত্র এই সম্পর্ক মনকে সজীব করে, ভরসা যোগায়। অকৃত্রিম প্রেমে, হাসিতে, অশ্রুজলে প্রতিদানের আশা না করে নিঃস্বার্থে পাশে থাকে, রোদ জল ঝড়ে ছাতার মতো। ধনী দরিদ্র, ছোট বড়, উচ্চ নিচের ভেদবিহীন বন্ধুত্বে বিশ্বাস মূল ভিত্তি, যা পারস্পরিক সম্মান, ভালোবাসা ও বোঝাবুঝির অনন্য মিশ্রণে গড়ে ওঠে। নৈকট্য বাড়ে, নিবিড় হয়। প্রকৃত বন্ধু কখনো মিথ্যা বলে মন ভোলায় না, সত্যের মুখোমুখি হবার সাহস সঞ্চার করে, সেখানে থাকে অনুভবের মুক্ত প্রকাশ। এমন বন্ধু আর কে আছে? বর্তমানে সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই অনেককে বন্ধু হবার আমন্ত্রণ জানায়, সেই বন্ধুত্বকে জিয়ে রাখে নিয়মিত শুভ সকাল শুভরাত্রি জানায়, উপহার আদান প্রদান চলে। অনেক ক্ষেত্রে একাকিত্বের মরুভূমিতে এ যেন মরুদ্যানের সজীবতা আনে। এভাবে বন্ধু করা সহজ, কিন্তু বাস্তবের মাটিতে বন্ধু সান্নিধ্যর প্রশান্তি আশ্বাস পাওয়া সবসময় সম্ভব হয় না। বন্ধুর সংখ্যা বাড়ানো সৌভাগ্যের নয়, বরঞ্চ আপদকালে যে বা যারা কাছে থেকে সহানুভূতির সাথে সাহস ও বুদ্ধি যোগায় তারাই আসল বন্ধু। সামাজিক জগতে মানিয়ে চলার পথে আমরাও মনের কথা সবখানে প্রকাশ করি না, বন্ধু বেশি শত্রুর কথা মাথায় রেখে। মুখ আর মুখোশ আলাদা বুঝতে সূক্ষ্ম পর্যবেক্ষণে বিচার করে বন্ধু নির্বাচন বাঞ্ছনীয়। বন্ধু হল উৎসবে ব্যসনে চৈব, দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে, রাজদ্বারে শ্মশানে জহ তিষ্ঠতি সবান্ধব। অতএব যদি বন্ধু হও বাড়াও হাত, থামবে ঝড়। শুভেচ্ছা সহ হিমানী সেনগুপ্ত, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আজ আরও কিছুক্ষণ আমরা থাকব এই জলপাইগুড়ি জেলাতেই। লিখছেন দেশবন্ধু পাড়া থেকে কনক চক্রবর্তী। প্রিয় প্রত্যুষা, ঘরের দৌড় কিংবা মনের দৌড় বন্ধ করে দিলে জীবনটাই থমকে দাঁড়ায়, তাই পথেও নামতে হয়, হাতও ধরতে হয়। প্রচলিত কথা, হাত বাড়ালেই বন্ধু। সত্যি, জীবন সফরে পথ যেমন অসংখ্য, বন্ধুর উপস্থিতিও অগণন। তবে অগণিত পথ আর বন্ধুর মাঝে সঠিকটা চিনতে পারলেই জীবন সার্থক, নচেত বিপন্নতার আভাস। সদিচ্ছার হাত বাড়িয়ে দিলে অবশ্যই বন্ধু পাওয়া যায়, তবে কখন তা প্রকৃত বন্ধু আর কখন প্রয়োজন ভিত্তিক তা সময় বলে দেয়। জীবনের চাহিদায় এমন অসংখ্য সাময়িক ও প্রয়োজন ভিত্তিক

বন্ধু আছেন যারা জীবনের অনেকাংশ জুড়ে থাকেন, কিন্তু এসবের বাইরেও যেখানে আবেগ, অনুভূতি, না বলা অনেক চাওয়া পাওয়ার মানসিক চাহিদা থাকে, সেখানেই হাত ধরে প্রকৃত বন্ধু, যার ব্যক্তি শুধুমাত্র মানচিত্রের রেখায় নয়, সাহচর্যে নয়, মনের অলিগলি পেরিয়ে হৃদয়ের একাত্মতায়। তার অভিধানে থাকে না চাহিদা, স্বার্থ, পার্থিব রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান থাকলেও থাকে না পরিত্যাগ শব্দটি। হাত না ধরেও চোখের ভাষায় পড়ে নিতে পারে মনের ভাষা, তার শারীরিক বা মানসিক উপস্থিতি বুঝিয়ে দেয় ভালোবাসার, সহমর্মিতার, আন্তরিকতার স্পর্শ। এই একটিমাত্র সম্পর্ক যা নিঃস্বার্থভাবে আজীবনের সঙ্গী, যার কাছে ধর্ম, বৈভব, দুঃখ, কষ্ট, বয়স, একাকিত্ব সব কিছু হার মানে, যেখানে অক্লেশে মনের দ্বার খুলে হালকা হওয়া যায়। এখানে থাকে না কোনো দেখনদারি, থাকে না লোভ লোকসান, হিসেবের খাতা, থাকে জীবনের সমস্ত ওঠা পড়ায় বাড়িয়ে দেওয়া বিশ্বাসের হাত, ভরসার শক্ত কাঁধ আর আশ্বাসের শীতল ছায়া যেখানে জীবন জুড়িয়ে যায়। আসলে প্রকৃত বন্ধু হলো একটা খোলা জানালা, হাসনুহানার গন্ধ, এক পশলা বৃষ্টি, বাউল বাতাস, থাকে চেতনে অবচেতনে অনুভবে। এ এক নিঃশব্দ অস্তিত্ব যার হাত ধরে জীবনের সদর্থক পথে নিশ্চিন্তে হেঁটে যাওয়া যায়। নমস্কার, আন্তে কনক চক্রবর্তী, দেশবন্ধু পাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গণ্ডি ছাড়িয়ে এবারে আমরা চলে যাব পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কুলুবেড়িয়ায়। লিখছেন গৌতমপতি। প্রিয় সখা প্রত্যুষা, আস্তে আস্তে আমার জ্ঞান ফিরছিল, চোখ মেললাম, দেখলাম চারদিকে অনেকগুলো মুখ আমার মুখের উপর ঝুঁকে আছে। একজন বললেন, কথা বলবেন না, আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কালিম্পং হাসপাতালের আইসিইউতে আছেন, চিন্তার কিছু নেই, আপনি সুস্থ হয়ে উঠছেন। সপরিবারে ও আত্মীয় স্বজন নিয়ে 19 অক্টোবর 2025 কালিম্পং বেড়াতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়েছিলাম। হোমস্টেতে পৌঁছানোর পর দিন সকাল থেকে খুব শরীর খারাপ লাগছিল, গায়ে জ্বর, গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা, প্রচণ্ড দুর্বলতা। বেলা 10টায় জ্ঞান হারালাম। বিদেশ বিভুঁয়ে চিন্তিত শঙ্কিত পরিবার হাত বাড়াতেই বন্ধু পেলেন। মালিক তাঁর লোকজন দিয়ে দ্রুত আমাকে উপর থেকে নামিয়ে গাড়িতে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারের পরামর্শ মতো আমাকে ভর্তি করা হলো কালিম্পং হাসপাতালের আইসিইউতে। নিরঞ্জনদা খবর পেয়ে তাঁর বন্ধু কালিম্পংয়ের এসপিকে ফোন করেছিলেন। তিনিও তাঁর দলবল নিয়ে ছুটে এসে হাসপাতালের সুপারের সাথে দেখা করে বলেছিলেন বিশেষ ব্যবস্থা নিতে। 3 দিন অচেতন অবস্থায় ছিলাম। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার বলেছিলেন মারাত্মক ডেঙ্গিতে আক্রান্ত। হাসপাতালের ডাক্তার, নার্স, চতুর্থ শ্রেণীর কর্মী সবার অক্লান্ত আন্তরিক সেবা যত্নে, হোমস্টের মালিকের পরিপূর্ণ সহায়তায় সেইবার মৃত্যুর মুখ থেকে ফিরেছিলাম। দুশ্চিন্তাগ্রস্ত সঙ্গীরা সবচেয়ে বেশি করে অনুভব করেছিলেন হাত বাড়ালেই বন্ধু বাক্যটির মর্মার্থ। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতমপতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের গণ্ডি পার হয়ে আমরা এখন হুগলি জেলায় জনাইতে। লিখছেন শ্রুতি সামন্ত। বন্ধু কথাটির মধ্যে আমি খুঁজে পাই এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে যাওয়া। বন্ধুত্বের কোনো শ্রেণী হয় না, বয়স হয় না, ধর্ম হয় না, জাতি হয় না, সে যেন আপনাতে আপনি পরানে পরানে বাঁধা। একটু বাক্যি করে বললাম, বন্ধু মানে বন্ধুর পথে যে সহযোগী হয়, যার কাছে আছে এক জাদু, যে বলবে ভয় কি আমি আছি, আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে সব সমস্যার মুশকিল আসান। বন্ধু তো তাকেই বলবো যে মুখ দেখেই বলে দেবে আনন্দ, বেদনা, বিষাদ, দুঃখ, কোন অভিব্যক্তি ফুটে উঠেছে আমার মুখে, নিঃশব্দে যে পার করে দেবে মহাদুস্তর পারাবার। সঠিক বন্ধুত্বের কোনো পরিমাপ হয় না, বন্ধুত্বের কোনো বিনিময় প্রথা চলে না, গিভ অ্যান্ড টেক
নৈব নৈব চ, যে কখনোই বলবে না আমার আমার তোমার। চলমান জীবনে ঘাত প্রতিঘাত আসবে, তবুও চলতে হবে সুখের পথে। অনেক সঙ্গী থাকবে, কিন্তু দুঃখে যাকে পাওয়া যাবে সেই প্রকৃত বন্ধু। বন্ধুত্বের মুখ সবসময় ইতিবাচক হয়, বন্ধুত্বের প্রমাণ যে সারা জীবন ধরে দিতে হয়। জীবনে মরণে স্বাদে বিষাদে বিদ্রোহে বিপ্লবে প্রেমে বিরহে যে সব সময় পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। তাই সবশেষে বলি রবীন্দ্রনাথের ভাষায়, হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। লিখেছেন শ্রুতি সামন্ত, জনাই হুগলি থেকে। প্রত্যুষার সফরনামায় এখন আমরা পশ্চিম মেদিনীপুর জেলার তালদা রতনচক দাঁতনে। লিখছেন সেখান থেকে অনুপ খাটুয়া, হাত বাড়ালেই বন্ধু। শহর জুড়ে যখন ব্যস্ত চাকা, চারপাশে ভিড় তাও মনটা একা, ঠিক তখনই চেনা কোনো এক চাদর ছুঁয়ে দিয়ে যায় খুব চেনা এক আদর। কোনো পিছুটান নেই, নেই কোনো দেনা পাওনা, মিথ্যে এ শহরের হাজারও বায়না। হাত বাড়ালেই ওপাশে যে হাত, তার সাথেই কাটে অনিদ্রার রাত। এক কাপ চা আর কিছুটা গল্প, হাসি কান্না ভাগ করে নেওয়া অল্প। ফেসবুকের স্ক্রিনে হাজারো চেনা মুখ, তবুও তার চ্যাটবক্সেই আসল সুখ। ভুল ত্রুটি সব মেনে নিয়ে অনায়াসে সে শুধু মন খারাপের দিনেও পাশে হাসে। বিদ্যালয়ের আঙিনায় কর্মব্যস্ত দিনে, নেতৃত্বের ছায়ায় যাকে নিয়েছি চিনে, তিনি তো শুধু আমার প্রধান শিক্ষক নন, ভালো মন্দে পাশে থাকা এক আপন জন। কাজের চাপ কিংবা জীবনের কোনো টানে, তিনি ভরসা যোগান পরম বন্ধুর পানে। ক্লান্ত দুপুরে কিংবা মাঝরাতে ভরসা খোঁজা যায় যে মানুষটাতে। হাজারো ঝগড়া আর খুনসুটি শেষে আবার যে ফিরে আসে চেনা সেই হেসে, সে কখনো বিচারক হয়ে বসে না, ভুলগুলো নিয়ে কোনো হিসেব কষে না। ঝড় ঝড় উঠুক মনে কিংবা বাইরে আকাশ জুড়ে, তার ডাক শুনলেই মেঘ যায় দূরে। খুব সাধারণ সে, কোনো জাঁকজমক নেই, জীবনটাকে সহজ করার চাবিকাঠি ওতেই। হাত বাড়ালেই বন্ধু যে আজ পাশে, বিনা শর্তে এই আমায় ভালোবাসে। ছন্দাকারে এই ভাবনা লিখে পাঠিয়েছেন অনুপ খাটুয়া, তালদা, তালদা রতনচক দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আমরা আবার উত্তর চব্বিশ পরগনা জেলায় পূর্বাচল পল্লী রহড়াতে। লিখছেন সেখান থেকে সৌমিত্র মজুমদার, শুকতারা প্রত্যুষা। কথায় বলে, টাকা নেবে গুণে বন্ধু করবে চিনে। কথাটি যে বর্ণে বর্ণে কি ভীষণ সত্যি, তা প্রবহমান সময়ের মাধ্যমেই একদিন ঠিক অনুভব করা যায়। সৎসঙ্গে স্বর্গবাস যেমন, তেমনি আবার অসৎসঙ্গে নরকবাসও তো হয়। হুটহাট করে ওপর থেকে বাহ্যিক রূপ দেখে কাউকে ভালো লেগে গেলেই যে তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে, তা একদমই কিন্তু নয়। এ কথা মিথ্যে নয় যে হাত বাড়ালে বন্ধু কিন্তু অনেকেই পাওয়া যায়। তবে তারা কতটা সুন্দর হৃদয়ের, কতটা মানবিক, কতটা সহানুভূতিশীল এবং মায়ামমতা সম্পন্ন, তা তো আর ওপরের রূপ দেখে বুঝেই ওঠা কখনই সম্ভব নয়। কারোর সাথে আন্তরিক বন্ধুত্বের সম্পর্ক গড়ার আগে লক্ষ কোটি বার ভাবতে হবে, লক্ষ্য করতে হবে তার চালচলন, হাবভাব, সব কিছুই। বন্ধু যদি সত্যি সহৃদয় এবং মানবিক গুণসম্পন্ন হয়, তবে তার হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়, কিন্তু হাসি মুখেই। বাইরে থেকে কোনো অশুভ শক্তি তাকে পর্যুদস্ত করতে পারবে না। বন্ধুর কু নজরে কত সুন্দর সংসার ভেঙে যায়। বন্ধুর কূট চক্রান্তে আরেক বন্ধুর সঙ্গে করা যৌথ ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হয়, সেসব নতুন করে তো আর বলার অপেক্ষা রাখে না। তাই নিজের চোখ কান খোলা রেখে বন্ধু নির্বাচন করাটাই সর্বাগ্রে প্রয়োজন। তাছাড়া অসংখ্য বন্ধু থাকাটাও খুব একটা ভালো ব্যাপার নয়। বন্ধুর সংখ্যা হোক হাতে গোনা এবং

0: এরা খাদ্য দিয়ে, শ্বাস বায়ু দিয়ে, সুস্থির ও সুস্থ পরিবেশ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এদের আমরা ছুঁতে পারি, ভালোবাসতে পারি, আবার আঘাতও করতে পারি। প্রত্যুত্তরে তারা ছায়া দেয়, শীতলতা দেয়, ঋতুচক্র নিশ্চিত করে। মনটা যখন খারাপ হয়, প্রিয় গাছগুলোর দিকে তাকাই, ওদের গায়ে হাত বুলিয়ে ওদের সঙ্গে কথা বলি। নির্বাক সর্বংসহা বন্ধু আমার, অসীম ধৈর্যে সব শোনে। মনটা ভালো হয়, দৃষ্টিশক্তি উজ্জ্বল হয়, রঙ বিরঙের ফুলগুলো মাথা নেড়ে যেন কিছু বলতে চায়। ওদের সেই ইশারায় সাড়া দিয়ে মৌমাছি প্রজাপতি পাগল হয়ে ছুটে আসে গাছপালাকে আশ্রয় করে। পাখির কলকাকলি, কাঠপেড়ালির ছুটোছুটি বড় ভালো লাগে দেখে। আজ পৃথিবীতে জনসংখ্যা বেড়েছে, সভ্যতা এগিয়েছে, কমেছে গাছপালা, বেড়েছে দূষণ ও উষ্ণায়ন। বুদ্ধিমান মানুষই সৃষ্টির সবচেয়ে বিপজ্জনক ও ক্ষতিকারক প্রাণী হয়ে দাঁড়িয়েছে। সামান্য লোভ ও লাভের জন্য নিজেদের বাসস্থান এই পৃথিবীকে যতুগৃহে পরিণত করে চলেছে। উপকারী এমন বন্ধুকে ধ্বংস করে সমগ্র জীব জগৎ আজ বিলুপ্তির পথে। নিজেদের রক্ষা করতে হলে আসুন সবাই অনেক অনেক গাছ লাগাই এবং তাঁদের বাঁচিয়ে রেখে নিজেদের বাঁচাই। নমস্কার, আন্তে হিরণময়ী সাহু, সেবায়তন, ঝাড়গ্রাম। এই দেশ আমার মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাতপি গরীয়সী, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। যে ধূলিকণায় আমরা বড় হই, যে বায়ু সেবন করে আমাদের জীবন সচল থাকে এবং যে মাটির কোলে আমাদের শৈশব কাটে, সেই মাতৃভূমি হল আমাদের দেশমাতৃকা। দেশমাতৃকা আমাদের অস্তিত্বের শেকড়। দেশমাতৃকা কোনো জড় বস্তু বা নিছক মানচিত্র নয়, এটি হল সমগ্র দেশবাসীর সম্মিলিত সত্তা। নদী, পাহাড়, বনভূমি, শস্যক্ষেত এবং বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে গড়ে ওঠা এক বিশাল পরিবার। জন্মভূমি আমাদের কেবল আশ্রয় দেয় না, বরং আমাদের আদর্শ, মূল্যবোধ ও চেতনা গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতবর্ষের ইতিহাসে দেশমাতৃকাকে মা হিসেবে কল্পনা করার এক সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দমঠের বন্দে মাতরম গানে প্রথম দেশমাতৃকাকে দেবী ও মা রূপে বন্দনা করা হয়েছিল। এই মন্ত্রে উজ্জীবিত হয়েই লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। দেশমাতৃকার প্রতি ভালোবাসা প্রতিটি মানুষের জন্মগত অধিকার ও পবিত্র কর্তব্য। আগস্ট মাস প্রত্যেক ভারতবাসীর কাছে পবিত্র মাস। এই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা, ও আমার দেশের মাটি। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাস এবং আগামী মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। এ মাস অর্থাৎ জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু, আর আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ও আমার দেশের মাটি। আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি।

আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি ইন্দ্রাণী সেনের কণ্ঠে। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানটি রয়েছে সকাল 8:30। সকাল 9:00 শুনবেন আধুনিক গান শ্রীকান্ত আচার্যের সঙ্গে কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন।

উস্তাদ বারিগুলাম আলী খান। অনুষ্ঠানটি শুনবেন সকাল 9:30। সকাল 10:00 রয়েছে সীমান্ত কথা, 10:20 অতুল প্রসাদের গান মিতা হকের কণ্ঠে। এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ শুনবেন সকাল 10:30। বেলা 11:00 রয়েছে কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। বেলা 11:30 শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সংস্কৃত বিষয়ে পাঠদান করবেন শিক্ষিকা অসীমা মিশ্র। কথায় সুরে অনুষ্ঠানটি শুনবেন দুপুর 12:00, দুপুর 1:00 মহিলা মজলিস। এই অনুষ্ঠানে আজ শুনবেন নারী মন, এছাড়াও রয়েছে বইয়ের সান্নিধ্যে এই বিষয়ে কিছু কথা। আজ শুনবেন এর দ্বিতীয় ভাগ, অংশগ্রহণে ডক্টর রত্না নন্দী এবং অনুশ্রী রায়। দোতারা শুনবেন শিল্পী চারুচন্দ্র রায়। অনুষ্ঠানটি রয়েছে দুপুর 1:45 এবং সন্ধ্যে 6:40। দুপুর 2:30 শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে নেপালি অনুষ্ঠান। আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠানটি রয়েছে বিকেল 5:30। সন্ধ্যে 6:05 শুনবেন মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠান। সন্ধ্যে 7:05 শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, সাক্ষাৎকার পুরীর জগন্নাথ দেবের রত্নভাণ্ডার। এই বিষয়ে অংশগ্রহণে বিজয়কৃষ্ণ সিনহারি এবং অনামিকা সরকার। রাত 8:00 নাটক ইজ্জত, রচনা আশাপূর্ণা দেবী, প্রযোজনায় পরিমল হেমব্রম। আধুনিক গান শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন রাত 8:30। গজল ভারতী বিশ্বনাথনের কণ্ঠে শুনবেন রাত 9:15। রাত 9:30 রয়েছে সৃজনী। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সাগর সেনের কণ্ঠে। মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠানটি শুনবেন রাত 10:30। শুনলেন আজ সারাদিনের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি, এখন আপনাদের জানিয়ে দিই 101.4 MHz FM প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আজ 7:30 রয়েছে হাম হ্যায় রাহি প্যার কে, সকাল 8:15 এবং দুপুর 2:00 শুনবেন বন্দে মাতরম, সকাল 8:30 এবং রাত 8:15 শুনবেন চিত্রালোক। ইন্দ্রধনু অনুষ্ঠানটি রয়েছে সকাল 9:00, সকাল 10:00 হ্যালো ফেরমাইশ, বেলা 11:00 চয়নিকা, দুপুর 12:05 শুনবেন ইয়াদকি মেহফিল, দুপুর 1:00 সুরিলা সফর, দুপুর 2:30 সদাবাহার নাগমে, হ্যালো সাহিলি অনুষ্ঠানটি রয়েছে দুপুর 3:00, বিকেল 4:00 পিটারা, বিকেল 5:00 এবং রাত 10:00 রয়েছে ছায়াগীত, বিকেল 5:30 শুনবেন তারানে ন্যায় পুরাণে, সন্ধ্যে 6:05 গানের ভেলা, সন্ধ্যে 7:00 জয়মালা, 7:45 রয়েছে গুলদাস্তা, হাওয়া মহল অনুষ্ঠানটি শুনবেন রাত 8:00, আপকে লিয়ে রাত 9:00, রাত 9:30 শুনবেন আজকে ফানকার এবং রাত 10:30 শুনবেন ঢালতি যায় রাত। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলিগুড়ি, এখন আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ির আজকের ট্রাফিক বুলেটিন। ধীরগতি যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, NH10 শিলিগুড়ি গেট থেকে চাম্পাশাড়ি মোড়, NH10 শালুগাড়া শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, আমবাড়িহাট আমবাড়ি রোড দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে, ফুলবাড়িহাট ফুলবাড়ি দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত ধীরগতি যান চলাচলের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনা, বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরেল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। এনজেপি স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবাক রোড এড়িয়ে চলুন, কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপরেল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন শিলিগুড়ির আজকে ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করবেন। তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একাধিক পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মার্কিন যুক্তরাষ্ট্র গতরাতে ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে। কার্ডিফে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে। আসে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করবেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 64টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আজ পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ের স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 17,94,00,000 টাকা ব্যয় শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনর্বিকাশিত 2টি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশন দুটি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুর ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবোট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশনগুলিকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। কেরালায় নবনির্মিত আধুনিকীকরণ করা 6টি অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন হবে আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের 75টি অমৃত স্টেশনের পাশাপাশি এই স্টেশনগুলির উদ্বোধন করবেন। উদ্বোধন হওয়া স্টেশনগুলি হল চারাকুড়ি, আঙ্গামালি, তিরুর, তালাসেরি, পারাপ্পানানগাড়ি এবং নীলাম্বুর রোড। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনগুলিতে আধুনিক প্ল্যাটফর্ম, উন্নত স্টেশন ভবন, নতুন ওয়েটিং হল এবং বিভিন্ন আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি রেলওয়ে, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচিতে অংশ নিতে হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের জনগণের মাঝে উপস্থিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, এই কাজগুলি জনগণের জীবনে, বিশেষ করে দেশের যুবশক্তির উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন। তার বাবা আমির শেখ হামিদ বিন খালিফা আল থানির প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, প্রাক্তন আমিরের অবদান ভারত ও কাতারের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। সফরকালে তিনি সীমা সুরক্ষা, শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করার পাশাপাশি 18 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলবেন। বিএসএফ সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। বিকেলে তিনি পশ্চিমবঙ্গের সীমান্ত সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে 3টি নতুন ফৌজদারি আইনের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে খবর। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী এটিএস পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। পাটন জেলার সিদ্ধপুর তালুকের খড়িয়াল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, চলতি মাসের 3 তারিখ গ্রেপ্তার 8 সন্দেহভাজন জৈশ জঙ্গি জিজ্ঞাসাবাদের সময় এই 5 জনের নাম করার ফলেই তাদের গ্রেপ্তার করা হয়। এই 5 অভিযুক্তকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর এম ভাটিয়ার আদালত 24 জুলাই পর্যন্ত এটিএস হেফাজতে রাখার নির্দেশ দেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে আজ এনডিএ এর বরিষ্ঠ মন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আগামী 20 জুলাই শুরু হতে যাওয়া অধিবেশনকে সামনে রেখে এই বৈঠকে জোটের সংসদীয় কৌশল চূড়ান্ত করা হতে পারে। বৈঠকে এনডিএ এর আইন প্রণয়ন সংক্রান্ত কর্মসূচি, জোটের শরিক দলগুলির মধ্যে সমন্বয় এবং অধিবেশন চলাকালীন বিরোধীদের মোকাবিলায় অভিন্ন কৌশল তৈরির বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও অন্যান্য বিষয় নিয়ে জোটের অবস্থানও পর্যালোচনা করা হতে পারে।
খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নিট UG 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারের 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পনশুল বনসল 720 মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। পাশের হারে এগিয়ে আছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58% বেশি ছাত্রী। NTA জানিয়েছে 66টি শহর থেকে শীর্ষ 138 জন পরীক্ষার্থী আছেন। 705-এর বেশি নম্বর পেয়ে শীর্ষ 17 জন পরীক্ষার্থী পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার। এছাড়া 19 জন 700-এর বেশি নম্বর পেয়েছেন। 750 বা তার বেশি নম্বর পেয়েছেন 1,492 জন। 600 বা তার বেশি নম্বর পেয়েছেন 10,160 জন এবং 500 বা তার বেশি নম্বর অর্জন করেছেন 90,780 জন পরীক্ষার্থী। প্রথম 138 জনের মধ্যে 93% বেশি প্রথমবার নিট দিয়েছেন। মধ্যপ্রদেশের ভোপালের একটি জুভেনাইল হোমে অন্য বন্দী কর্তৃক দুটি কিশোরকে শারীরিক ও যৌন নির্যাতনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন মধ্যপ্রদেশের মুখ্য সচিব এবং ভোপালের পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে কমিশন আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কমিশন জানিয়েছে ওই দুই কিশোরের ডাক্তারি পরীক্ষায় প্রাথমিকভাবে এই নির্যাতনের অভিযোগে সত্যতা মিলেছে। অন্যদিকে বিহারের মুজফ্ফরপুর জেলার কান্তি এলাকায় ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন NTPC নির্মিত অ্যাশ ডাইক লেগুনে ডুবে 3 শিশুর মৃত্যুর ঘটনায় NTPC দিল্লির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এবং বিহারের মুজফ্ফরপুরের সিনিয়র পুলিশ সুপারকে নোটিশ পাঠিয়েছে কমিশন। এই ঘটনাতেও 2 সপ্তাহের মধ্যে এক বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে। দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে টানা 6 রাত সামরিক অভিযান চালালো। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করে দেওয়া। ওয়াশিংটন দাবি করেছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলির জন্য তেহরান এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে দেশটির অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো সাম্প্রতিক মার্কিন হামলায় 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানের হরমুজগান প্রদেশের একাধিক এলাকায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি বিমান হামলায় বন্দর খামির কাউন্টির শোর নদী ও কোহরেস্তান গ্রামের নিকটবর্তী দুটি সেতুকে লক্ষ্য করে হামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে অতি বাম সন্ত্রাসবাদীদের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নীতি আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যেসব বিদেশি নাগরিক অতি বাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয় তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের স্বাগত জানানো হবে না। এই নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির লক্ষ্য হল বোমাবাজি, হত্যাকাণ্ড এবং অন্যান্য ধরনের সন্ত্রাসবাদের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করার প্রচেষ্টা সফল না হয় তা সুনিশ্চিত করা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক বিনিয়োগ প্রচারের AI নির্মিত ভিডিওকে সম্পূর্ণ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই ভিডিওতে দাবি করা হয়েছে 20,000 টাকা বিনিয়োগ করলে প্রতিদিন 1,00,000 টাকা এবং মাসে 30,00,000 টাকা নিশ্চিত আয় করা যাবে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে ভিডিওটি AI ব্যবহার করে তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী এ ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প বা প্ল্যাটফর্মের অনুমোদন দেয়নি বলেও স্পষ্ট বলা হয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। এরপর আগামীকাল ও 19 জুলাই 2 দিনব্যাপী চিন্তন শিবির অনুষ্ঠিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে এই 2 কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বাড়ানো, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া, প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খার্সে সহ একাধিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। অমরনাথ যাত্রীবাহী একটি বাসে আগুন লাগলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান 47 জন যাত্রী। রাজস্থান থেকে আসা তীর্থযাত্রীদের নিয়ে স্লিপার বাসে শ্রীনগর থেকে জম্মুর দিকে যাওয়ার সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে পুলিশ, CRPF, সেনাবাহিনী, SDRF, দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে গতকাল ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে ভারত। ফলে 3 ম্যাচের সিরিজ 1-1 সমতা ফিরেছে ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের নেতৃত্বে ভারত 44 ওভারে 233 রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ 66 রান করেন শ্রেয়াস আইয়ার। বিরাট কোহলির ব্যাট থেকে আসে 65 রান। 234 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 45 ওভারেই 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রার সূচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করবেন।

0: একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে রাজ্যে আসছেন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে। বেশ কয়েকটি নতুন বিল আসার সম্ভাবনা। রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ইস্কন ধাপে ধাপে মিড ডে মিল দেওয়ার কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এবারের নিট UG পরীক্ষার ফল প্রকাশ করেছে। ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয়ে তৈরি এই স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। এরাজ্যের নবরূপে সজ্জিত স্টেশনগুলির মধ্যে রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন। জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। স্টেশনগুলিতে রয়েছে আধুনিক যাত্রীবান্ধব নানা পরিকাঠামো। আছে ফুট ওভারব্রিজ, লিফট, দিব্যাঙ্গজনদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। এর ফলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা যেমন শক্তিশালী হবে, তেমনই পর্যটনের প্রসার ঘটবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ রাজ্যে আসছেন। রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। BSF-এর ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গে 2টি BSF ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। যোগ দেবেন প্রহরী সম্মেলনে। এরপর দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা, BSF আউটপোস্ট সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। আগামী 19 জুলাই রবিবার শ্রী শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করবেন। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 4টে নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানার সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রকল্পে প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলায় শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্য BJP সভাপতি সমীর ভট্টাচার্য প্রমুখ। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে। 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং অর্থ বিলের পাশাপাশি কয়েকটি নতুন বিলও এবারের অধিবেশনে আনা হতে পারে বলে জানা গেছে। BJP দুর্গাপুজোকে রাজনীতির প্রভাবমুক্ত করার বার্তা দিয়েছে। কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোয় অংশ নিয়ে গতকাল দলের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেন, সমাজের সর্বস্তরে ও প্রতিটি আঙ্গিকে রাজনীতির প্রবেশ ঘটলে পশ্চিমবঙ্গ যে সর্বনাশের পথে চলে গিয়েছিল আবারও সেই পথে যাবে।
1: জোর করে দুর্গাপুজো দখল, যেখানে সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, আপনি যেখানে থাকেন না, শুধুমাত্র একটা ক্ষমতার রং বদল হয়ে গিয়েছে বলেই আপনি একটা পুজো দখল করে নেবেন রাজনীতির নামে, এটা সম্ভব নয়, এটা চলতে পারে না। এই সংস্কৃতির বাইরে আমাদের বেরোতে হবে, পুজোকে রাজনীতির বাইরে রাখতে হবে।
0: 21 জুলাই থেকেই নতুন করে দলের পথ চলা শুরু হবে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। গতকাল সমাজ মাধ্যমে এক বার্তায় বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাই সভায় যোগ দেবার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি কোয়েল মল্লিকের সাংসদ পদ ত্যাগ করা নিয়েও মমতা বলেন BJP যোগ সাজুষেই তিনি ইস্তফা দিয়েছেন।
2: চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন BJP কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। উনি আগে ইমেল পাঠিয়েছিলেন, যাদের যাদের যাবার আছে আরো BJP চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, ED চাপে, CBI চাপে, ভয়ঙ্কর ভয়ঙ্কর CID কেসের চাপে, তাদের অনুরোধ করে বলবো প্লিজ 21 জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, লোটা কম্বল নিয়ে তারা দয়া করে যেখানে ইচ্ছে যান BJP কথা শুনে।
0: রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো ব্যক্তিত্বই তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে চাইছেন না বলে BJP রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মন্তব্য করেছেন।
3: কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল, কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল, উনিও তৃণমূল ছাড়ছেন। অর্থাৎ তৃণমূলের ছত্রছায়া কেউ থাকতে চাইছে না। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, প্রকৃতির নিয়ম মেনে, সমাজের নিয়ম মেনে তৃণমূল থাকতে পারে না, যেটা কোনো রাজনৈতিক দলই নয়, যেটা নির্মূল।
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ পদ থেকে কোয়েল মল্লিক ইস্তফা দেওয়ায় কটাক্ষ করেছেন সিপিআইএম নেতা সুদন চক্রবর্তী।
4: সবাই যখন দল ছাড়ছে, হাত ছাড়ছে, তো উনি আর দোষ কি? মদন মিত্রও হাত ছেড়েছে, অনুব্রতও হাত ছেড়েছে, একেবারে সঙ্গে যারা ছিল ঘনিষ্ঠতম সবাই হাত ছেড়েছে, কোয়েল মল্লিক হাত ছেড়েছে, এবং হাত ছাড়ার পরেই ভূপেন্দ্র যাদব নাকি তার সঙ্গে তাকে দেখা যাচ্ছে। ফলে এটা যে আসলে দল বদল না, আসলে যে ভোল বদল সবারই, এটা বোঝা যাচ্ছে।
0: দক্ষিণ চব্বিশ পরগনার ঐতিহাসিক গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার আবেদন জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রককে লেখা পর্যটন সচিব সৌমিত্র মোহনের চিঠিতে এই মেলা ভারতের অন্যতম প্রাচীন বৃহত্তম ধর্মীয় সমাবেশ বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ইস্কন ধাপে ধাপে মিড ডে মিল দেওয়ার কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগামী পয়লা অগস্ট থেকে কলকাতার সংস্থাটি মিড ডে মিল সরবরাহ করবে। পরে নদিয়া সহ রাজ্যের অন্যান্য জায়গাতেও ইস্কনের দেওয়া মিড ডে মিল পৌঁছে যাবে বলে মুখ্যমন্ত্রী জানান। পূর্ব মেদিনীপুরের মেচেদায় গতকাল সাংবাদিকদের কাছে শ্রী অধিকারী বলেন, বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ইস্কনের প্রাথমিক চুক্তি হয়েছে।
5: আমাদের পশ্চিমবঙ্গ সরকার ইস্কনের সঙ্গে শক্তপোক্তভাবে কাজ করব ঠিক করেছে। শুধু সরকারের জনপ্রতিনিধি দিয়ে সব কাজ করা যায় না। আগামী পয়লা আগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি, তারপরে নদিয়ায় করব, তারপরে রাজ্যের অন্য জায়গায় করব। মিড ডে মিল ইস্কন খাওয়াবে। আমাদের সাধারণ বাড়ির ছেলে মেয়েরাই মিড ডে মিল খায়, তাদেরকে পৌষ্টিক আহার ইস্কনই দেবে।
0: এদিকে রাজ্যের সব স্কুলে ইস্কন ধাপে ধাপে মিড ডে মিল দেবে বলে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তার সমালোচনা করেছে। উপযুক্ত পরিকাঠামোগত মানদণ্ড পূরণ না করে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যে চলবে না বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় গতকাল জানিয়েছেন।
6: বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিএড কলেজ, বিটিটিআই, পলিটেকনিক, ল ইত্যাদি সব কলেজগুলি কিভাবে তাদের এনওসি রাজ্য সরকারের কাছ থেকে তারা পেয়েছিল এবং কিভাবে তারা সত্যি পঠন পাঠন চালাচ্ছে নাকি ডিগ্রি বিক্রির দোকান খুলে তারা বসে আছে, সেইটা আমরা দেখব। আমরা গোয়াল ঘরের ঠিকানায় বিএড কলেজ, বারান্দার ঠিকানায় ফার্মাসি কলেজ, গুমটির ঠিকানায় ল কলেজ চলতে দেব না।
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এবারে নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশ করেছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 11,21,000 পরীক্ষার্থী। পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা, মোট উত্তীর্ণদের মধ্যে 58% বেশি ছাত্রী। রাজ্যে নিট ইউজিতে শীর্ষস্থান পেয়েছেন সব্যসাচী লস্কর, সর্বভারতীয় স্তরে তাঁর র্যাঙ্ক 35। উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার মেডিকেলের বিভিন্ন পাঠ্যক্রমে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেবেন। নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বলে আবহ বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
7: বৃষ্টিপাত আরো বাড়বে উত্তরবঙ্গে 18-20 তারিখের মধ্যে। কিছুটা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। কিছুটা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো।
0: পরিবেশ সংরক্ষণ, মাটির উর্বরতা রক্ষা এবং সুষম ও নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে জৈব কৃষির উপর জোর দেওয়া প্রয়োজন বলে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল মন্তব্য করেছেন। কৃষি পরিষেবাকে আরও সহজলভ্য করতে গতকাল বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে তিনি একটি কাস্টম হায়ারিং সেন্টারের উদ্বোধন করেন। প্রিমিয়াম ডিভিশন ফুটবল লিগে আজ নিজেদের মাঠে খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং, প্রতিপক্ষ আরিয়ানস ক্লাব। খেলা শুরু হবে দুপুর 3টেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করবেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে রাজ্যে আসছেন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের 2য় পর্ব আজ শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
8: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।
9: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
8: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ইন্দ্রাণী সেন।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি ইন্দ্রাণী সেনের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, তারপর শুনবেন ইংরেজি সংবাদ।

0: 10 লাখের লটারি জিতেছি আমি। ওয়াও,
1: পূর্ণ ছাড়ে।
2: জাল অফিস থেকে সাবধান।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান।

0: হ্যালো, আকাশবাণী লাইফ ও নিন অনুষ্ঠানে স্বাগত আমাদের শ্রোতা বন্ধুদের। আমি আজ রয়েছি আপনাদের সাথে তনুকা। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে ফোন নম্বরটি একবার জানিয়ে দিই, 9434076705। খোলা মাঠে হাতছানি দেয় ফেলে আসা হরেক খেলা, হাডুডু চু কিতকিত লুকোচুরি কুমির ডাঙা আরও আছে বলবো কত, মাঠ ভরা যে স্মৃতির মেলা। সঙ্গে আছে ক্রিকেট টেনিস, আজকাল যা সবাই খেলে, রঙিন বলে পায়ের জাদু কার সাথে তার জুড়ি মেলে, জল কাদা আর স্ফূর্তিতে রোজ নতুন নতুন কায়দাবাজি, লক্ষ্য শুধুই গোল আর গোল, যতই খাও না ডিগবাজি। যেই না সোজা গোলকখানি ঢুকলো গিয়ে জালের ফাঁকে, আনন্দেতে সবাই বলে ফুটবল তুমি মনের মাঝে। হ্যাঁ, আজ শ্রোতা বন্ধুদের সাথে কথা বলবো আমাদের সবারই ভীষণ ভালো লাগার, ভীষণ পছন্দের খেলা ফুটবল নিয়ে। বাঙালিদের অন্যতম শ্রেষ্ঠ খেলা ফুটবল। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক দর্শকপ্রিয় খেলা। পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই এই খেলার প্রচলন রয়েছে। সাধারণ নিয়মে দুটি দলের প্রত্যেকটিতে 11 জন করে খেলোয়াড় থাকে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে সর্বাধিক গোল করাই খেলার মূল লক্ষ্য। মাঠে খেলোয়াড়দের দক্ষতা, গতি, কৌশল, দলগত সমন্বয় ও শৃঙ্খলার সমন্বয় ফুটবল এক অনন্য আকর্ষণ সৃষ্টি করে। আধুনিক ফুটবলের নিয়ম 1863 সালে ইংল্যান্ডে প্রণীত হয়। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হল ফিফা। প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রীড়া আসর, যা কোটি কোটি মানুষ উপভোগ করেন। আমাদের এখনও কিন্তু সেই বিশ্বকাপের মরশুমই চলছে। তাই আজ ইচ্ছে হলো আমাদের শ্রোতা বন্ধুদের সাথে এই ফুটবল নিয়ে একটু কথা বলার। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম শ্রোতা বন্ধুর ফোন। হ্যালো,
1: গুড মর্নিং দিদি। গুড মর্নিং।
0: গুড মর্নিং, সুপ্রভাত আপনাকে।
1: আজকের
0: আমাদের বিষয় রেখেছি ফুটবল। ফুটবল খেলা নিয়ে আমাদের আজকের কথা, বাঙালিদের অন্যতম শ্রেষ্ঠ খেলা ফুটবল, এই বিষয়ে কি বলবেন?
1: আমারও প্রিয় খেলা। তো দিদি, আমি ওই খেলার থেকে না ওই ধারা বিবরণীটা দিতে বেশি পছন্দ করি। হ্যাঁ, মানে খেলা তো খেলি, ধরুন আমি ডিফেন্সে খেলি।
0: আপনি নিজেও খেলতেন?
1: হ্যাঁ, এখনো খেলি দিদি, এখনো খেলি। এই 59-এ এখনো ফুটবল পড়লে পায়ে অ্যাঙ্কলেট পড়ে ওই বাচ্চাদের সঙ্গে নেমে যায়, মানে লোভটা আর সামলাতে পারি না। আসলে এটা মানে রক্তে মিশে গেছে, বুঝলেন তো, এই ফুটবল খেলাটা।
0: তার মধ্যে এখন চলছে বিশ্বকাপ, আমরা তো সবাই ভীষণ রকম বিশ্বকাপ
1: আপনার
0: ছোটবেলার কিছু কথা বা এই ফুটবল নিয়ে?
1: হ্যাঁ নিশ্চয়ই দিদি, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি ওই ফুটবল যখন খেলতাম, ধরুন আমাদের মানে বিশাল একটা মাঠ ছিল, মানে আমি তখন রানীগঞ্জে থাকতাম, বল্লভপুর বলে একটা জায়গায়। তো সেখানে ওই কাগজ কলের যিনি মালিক, তিনি একটা বিশাল মাঠ তৈরি করেছিলেন। তো দিদি, বললে বিশ্বাস করবেন না, ওই যে ধরুন 11 জনের বিরুদ্ধে আমি খেলতাম, হ্যাঁ, আর আমাদের 11 জন, তো আমি খালি পায়ে অ্যাঙ্কলেট বেঁধে আর ওরা সবাই

0: হ্যাঁ, বুট মানে ওই যে বুট পরে, হ্যাঁ, মোজা পরে, শর্টস পরে খেলতো,
1: হুম
0: তো আমি কিন্তু খালি পায়ে তাদের সঙ্গে সমানে কেক কাটিতাম, এবং আমার সঙ্গে ওই লম্বা লম্বা পা তো দিদি, মানে দৌড়ে
1: হুম
0: কেউ পারতো না, মানে ধরুন ওই হ্যাঁ ডিফেন্স কে বা একটু পিছনে ফেলে আমি যখন বল নিয়ে এগিয়ে যেতাম, টট টট টট টট টট করে প্রান্ত থেকে প্রান্ত, আর সেই ছিল আমার জাল কাঁপানো শট গোলার মতো। তো তার আগে আমি দেখে নিতাম গোলকিপার লম্বা না একটু ভেটে টাইপের, যদি লম্বা হয়
1: হুম
0: তাহলে আমি মাটি মাটি ঘেঁষা শট মারতাম, কেন লম্বা হলে তিনি ফিক্সড করে উড়িয়ে দিতে পারেন বলটাকে বালের উপর দিয়ে।
1: মানে
0: হ্যাঁ,
1: সব
0: আর
1: মিলে
0: যদি আমি
1: ভীষণ আনন্দের খেলা, তাই তো?
0: হ্যাঁ
1: খুব
0: দিদি
1: ভালো
0: হ্যাঁ
1: লাগার খেলা, এবং
0: খেলা
1: আজীবন আমাদের সঙ্গে থেকে যাবে এই আনন্দ।
0: ঠিক ঠিক ঠিক দিদি। আর
1: হ্যাঁ
0: একটু ধারাবিবরণীর কথা বলি, ধারাবিবরণী
1: হ্যাঁ
0: আমাকে একবার দিতে দিয়েছিল।
1: হুম
0: হ্যাঁ, তো আমি আমি যখন ধারাবিবরণী শুরু করলাম যে নমস্কার, হ্যাঁ, দুবরাজপুরের হ্যাঁ স্টেডিয়াম থেকে বলছি আমি, হ্যাঁ, তো খেলা চলছে ধরুন তখন দ্বিতীয়ার্ধের খেলা, প্রথমার্ধ গোল শূন্য। হ্যাঁ, এবার দ্বিতীয়ার্ধে আমাদের একটা টিম ছিল, মানে বিপক্ষের টিমের নামগুলো আমার কাছে জমা পড়েনি, তো প্রথম পক্ষে যে টিম ছিল তাতে ছিল গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায়, নিতাই দাস, হ্যাঁ, তারপর আপনার আমিনুল হক সরকার। তো আমি মানে গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় ছিলেন একটু মানে শর্ট সাইজ, বুঝলেন তো, কিন্তু খেলতেন খুব সুন্দর, মানে ড্রিবলটা ছিল তার খুব সাংঘাতিক। হ্যাঁ, তো ওই বুকে বলটা নামিয়ে ওই যে একজনকে ড্রিবল করে বলটা যখন নিতাই দাসকে দিলেন, হ্যাঁ, নিতাই দাস বাড়ালেন থ্রু, হ্যাঁ, ওই নূর আলমকে, হ্যাঁ, তখন নূর আলম কি করলেন, ও বিপক্ষের গোলকিপার ছিলেন, সেও লম্বা ছিলেন, তিনিও বুদ্ধি করে মাটি ঘেঁষা শটে গোল, এবং ওই একটি মাত্র গোলেই, হ্যাঁ, সেদিন কিন্তু ফাইনাল খেলা ছিল। হ্যাঁ, মানে এটার নাম ছিল আপনার তরুণ একাদশ, তরুণ একাদশ জিতেছিল 1-0
1: বাহ
0: গোলে। তো সেই
1: বাহ,
0: ফুটবল জীবনকে নিয়েই,
1: সুন্দর
0: হ্যাঁ, ফুটবলকে
1: অভিজ্ঞতা
0: নিয়ে,
1: আপনার। হুম, আর এই
0: একদম
1: অভিজ্ঞতাগুলো
0: ফুটবলকে নিয়ে
1: যত্ন
0: লিখতে আছি।
1: করে মনের মধ্যে রেখে দেবেন, আমাদের সারা জীবনের কিন্তু এটা সঞ্চয়।
0: ধন্যবাদ দিদি, ধন্যবাদ, সত্যি তাই। আর ফুটবল বলুন, দেখুন আমাদের স্বামী বিবেকানন্দ বলেও ছিলেন যে
1: হুম
0: গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো। আসলে ফুটবল হচ্ছে এমন একটা জিনিস যেটা শারীরিক সুস্থতার পাশাপাশি আপনার যে দম, মানে আমাদের যে দমটা,
1: হুম
0: হ্যাঁ, সেটাকেও
1: সেটাকে
0: কিন্তু
1: বাড়ায়।
0: বহাল রাখতে সাহায্য করে। হ্যাঁ,
1: ঠিক ঠিক
0: বাড়ায়।
1: ঠিক,
0: তো
1: খুব
0: এইটুকুই
1: ভালো
0: শেয়ার
1: লাগলো।
0: করলাম আজকে সকাল জোয়ার দিনে, আর কালকে বিপদকারিণী বস, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন,
1: হ্যাঁ
0: শরীরে এবং মানে, এই প্রার্থনা জানালাম।
1: বাহ, খুব ভালো
0: নমস্কার
1: লাগলো,
0: নেবেন।
1: নমস্কার, ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু অমিতাভবাবুর অভিজ্ঞতা শুনে নিলাম এই খেলাকে কেন্দ্র করে। হ্যাঁ, আমাদের সবারই এরকম ছোট ছোট অনেক ঘটনা রয়েছে। আসলে খেলাটা এত মজার, এত আনন্দের, এবং আমার মনে হয় এমন কোনো মানুষ নেই, মানে ছেলেদের কথা বলছি, যারা ছোটবেলায় এই খেলাটা খেলেনি। মাঠে ঘাটে সে যেমনই খেলুক, আনন্দটাই তো আসল কথা। হ্যাঁ, আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের আজকে প্রথম গানে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন অনু মালিকের সুরে আকেলে হাম আকেলে তুম ছবি থেকে। গানটি গেয়েছেন উদিত নারায়ণ ও আলকা ইয়াগনিক।

0: हेलो हेलो हेलो हेलो,
1: নমস্কার দিদি।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
0: হ্যাঁ শফিক বাবু, বলুন। সুপ্রভাত।
1: সুপ্রভাত দিদি। ফুটবল নিয়ে কথা বলছেন,
0: হুম
1: এই ছোটবেলাতে এরম সময় মানে বর্ষাকালের সময় ফুটবল চুটিয়ে খেলতাম আর কি। মানে অনেক সময় স্কুলে যখন রেনি ডে বলে দিত, ব্যাস
0: হুম
1: মনের মধ্যে একটা আনন্দ পুলকিত হতো আর কি। খুব আনন্দ হতো এবং বাড়িতে ফিরে সঙ্গে সঙ্গে আর কি ফুটবল নিয়ে বেরিয়ে পড়তাম আর কি, এবং ফুটবল চুটিয়ে খেলতাম এবং নানা জায়গায় আমরা টুর্নামেন্টও বলতে গেলে খেলেছি নানা জায়গায়, এবং প্রাইজ পুরস্কার পুরস্কারও পর্যন্ত পেয়েছি এই জন্য। এবং আমাদের পাড়ার থেকে একটা টিমও বলতে গেলে ছিল। এখন সত্যি দিদি, মাঠগুলো কেমন ফাঁকা ফাঁকা দেখতে পাই, মনটা কেমন খারাপ হয়ে যায় যে এখনকার বাচ্চারা অনেকে ফুটবল খেলেন। হ্যাঁ, কলকাতা শহরে হয়তো মাঠের চাহিদা হয়তো আস্তে আস্তে কমে আসছে, অনেক বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে, কিন্তু
0: হুম
1: তাও কোথায় যেন সবাই জানি মাথা গুঁজে সেই ফোনের মধ্যে দেখতে থাকে। কিন্তু আমাদের সময় কোথায় চুটিয়ে ফুটবল খেলেছি, মা বাবার কাছে মারও খেয়েছি কাদা মেখে এসে, এরকমও হয়েছে এবং পড়েও গেছি, হাত পা ছড়ে গেছে। সত্যি
0: ঠিক,
1: বলতে গেলে
0: আসলে এখনকার বাচ্চারা একটু পরিশ্রম বিমুখ হয়ে গেছে, তাই না? তারা
1: একদম
0: সমস্ত কিছু হাতের কাছে তৈরি পেয়ে তাদের মানে বাইরে বেরোনোটা, মাঠে দৌড়ে খেলাটা যেন কোথায় হারিয়ে গেছে।
1: কোথায় জানি এখন
0: হুম
1: সত্যি দিদি কোথায় হারিয়ে যাচ্ছে হচ্ছে। কিন্তু আমাদের সময় ভোরবেলা বলুন বা বিকালবেলা বলুন, যখন তখন আমরা ফুটবল খেলতাম, বিশেষ করে যেমন বললাম এই সময়টা বা গরমের ছুটির সময় ফুটবল একেবারে ছুটিয়ে
0: হুম
1: খেলতাম।
0: বৃষ্টিতে ভিজেও কিন্তু ফুটবল খেলার মজা আছে।
1: সেটাই বলছি,
0: হ্যাঁ
1: হ্যাঁ সেটাই বলছি, এই বৃষ্টিতে ভিজে কাদা
0: হুম হুম
1: ফুটবল খেলা, বন্ধুদের সাথে আনন্দ করা, এই করা, এই জিনিসগুলো এখন জানি সেইভাবে আর কি দিদি আর কি দেখতে পাই না। এটা খুব মিস করি। আজকে ফুটবলটা নিয়ে তুললেন, এই যেন নস্টালজিক হিসেবে ভেসে গেলাম। সত্যি মানে চাই যেন আবার যেন আমাদের মধ্যে যেন ফুটবলটা আবার যেন আসুক, এবং বিশেষ করে
0: আসলে বিশ্বকাপ
1: ভবিষ্যতে যেন
0: মরশুম চলছে তো, আর তার মধ্যে আমাদের বাঙালিরা কিন্তু একটু বেশি ফুটবলকে ভালোবাসে কেন জানি আমার মনে হয়। হ্যাঁ, এবং
1: একদম
0: হ্যাঁ, আর এই ফুটবল নিয়ে একটা উন্মাদনা কিন্তু রয়েছে আমাদের মধ্যে।
1: একদম দিদি,
0: হ্যাঁ
1: মানে অবশ্যই উন্মাদনা রয়েছে।

0: কিন্তু একটা জিনিস কোথায় জানি দেখছি, এককালে আমাদের মেন যে ক্লাবগুলো, যেটা ইস্ট বেঙ্গল মোহনবাগান বলুন, সেই এক সময় যখন যেদিন খেলা থাকতো আর কি, বাড়ি বাড়ি বলতে গেলে ধুম পড়ে যেত খেলা, মানে ডার্বি যেটাকে বলা হয়, যখন তখন জানি কোথায় ধুম পড়ে যেত ব্যাস খেলা দেখার জন্য। ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা কোথায় জানি আস্তে আস্তে দেখাটাও কমে যাচ্ছে, এখন অন্য খেলার দিকে বেশি করে শখ হয়ে যাচ্ছে। আমি চাই যেন ভবিষ্যতেও যেন এই ফুটবলটা আবার ফিরে আসুক বাঙালির মনের মধ্যে,
1: একদম
0: এবং
1: একদম,
0: চাই যেন আমাদের এইখান থেকে, ভারত থেকে যেন ভবিষ্যতে যেন বিশ্বকাপ যদি খেলে দেখে খেলতে যায় যেন যায়, আমরা যেন তাদেরকে যেন সাপোর্ট করি,
1: ঠিক ঠিক
0: এটাই।
1: ঠিক, একদম একদম, নিশ্চয়ই এই আশা পূরণ হবে একদিন। ধন্যবাদ আপনাকে, শুনতে থাকুন
0: নমস্কার।
1: অনুষ্ঠান। হ্যাঁ, আমাদের ভারতের ছেলেমেয়েরা, আমাদের দেশের ছেলেমেয়েরা ভীষণ ভালোভাবে নিজেদের এই খেলার মধ্যে আনুক এবং চেষ্টা করুক আরও ভালো ফল করার। এর জন্য যে যত রকম সাহায্য সরকারিভাবেও করা হবে এবং বিভিন্ন ক্লাবগুলোর মাধ্যমেও, আমরা চাইব যেন ভবিষ্যতে নাম করা খেলোয়াড়দের আমরা এই খেলায় পাই। হ্যাঁ, আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট খবর আমি জানাতে চাই। ভারত প্রথমবারের মতো ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ যুব ফুটবল টুর্নামেন্ট হেলসিঙ্কি ক্লাব কাপ, হ্যাঁ, এই হেলসিঙ্কি কাপ কিন্তু জিতেছে এর মধ্যেই অনূর্ধ্ব-12। ভারতের চণ্ডীগড় ভিত্তিক মিনার্ভা একাডেমি এফসি ফাইনালে ফিনল্যান্ডের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল এইচজেকেকে হেলসিঙ্কিতে 1-0 গোলে পরাজিত করে এবং এই ঐতিহাসিক শিরোপা কিন্তু ইতিমধ্যেই অর্জন করেছে। ফাইনালে ভারতের তরুণ দল স্বাগতিক ও দুইবারের চ্যাম্পিয়ন দল এইচজেকেকে 1-0 গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব কিন্তু ইতিমধ্যেই অর্জন করে ফেলেছে। এই হেলসিঙ্কি কাপ হল ইউরোপের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী যুব ফুটবল টুর্নামেন্ট, যেখানে ভারত কিন্তু প্রথমবার কোনো শিরোপা জিতল। হ্যাঁ, সত্যি আমাদের কাছে ভীষণ গর্বের, এবং আমরা চাই যাতে তরুণ প্রজন্ম আরও এই খেলাটাকে ভালোবেসে এগিয়ে আসুক। চলে যাব অনুষ্ঠানের পরের গানে। এবারের গানটি শুনবেন জো জিতা ভে সিকান্দার ছবি থেকে যতীন লালিতের সুরে। গানটি গেয়েছেন উদিত নারায়ণ এবং সাধনা সরগম।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। ফোন নম্বরটি আরেকবার জানিয়ে দিই, 9434076705। এ নম্বরে ফোন করুন। আমরা আজ কথা বলছি আমাদের সকলের ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগার, ভালোবাসার খেলা ফুটবল নিয়ে। হ্যালো,
1: হ্যালো দিদি, আমি বেলাকাবাদ থেকে বলছি, নবকুমার রায়।
0: আপনার নামটা আরেকবার বলুন।
1: নবকুমার রায়?
0: নবকুমার বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন।
1: তো আমি তো খেলতে পারি না, তবে খেলা দেখতে ভালোবাসি আর কি।
0: আচ্ছা
1: আচ্ছা। তারপরে আমাদের আজ থেকে প্রায় 40 বছর আগে বেলাকোবা হাই স্কুল মাঠে খেলা হতো টুর্নামেন্ট, এক মাসে ঠিক ভাদ্র মাস থেকে শুরু হতো, পূজার আগে শেষ হতো। তো ওখানে শিল্ড দিতেন যে ভদ্রলোক, সূর্যকান্ত, শিল্ডটার নাম সূর্যকান্ত মেমোরিয়াল শিল্ড, আর কাপটার নাম হলো অভয়চরণ মেমোরিয়াল কাপ। শিলটা ছিল প্রায় 5 ফুটের মতো, এত বড় শিল। দারুণ খেলা হতো, এক মাস ধরে সব বাইরের টিম আসতো, টিকিট দিয়ে খেলা হতো। দর্শক কাকে বলে? এত দর্শক মানে হতো,
0: এমনি তো আমরা ফুটবল পাগল তাই না? হ্যাঁ, দেখতে ভালোবাসি,
1: এত লোক ফুটবলকে ভালোবাসে। হ্যাঁ, তারপরে সেই খেলা এক মাস ধরে চলতো, এক মাস ধরেই লোকে যাইতো, দূর দূরান্ত থেকে লোক আসতো। আর আজকে কিন্তু সেই ফুটবল খেলা আসতে নাই,
0: সেটাই ভাবতে অবাক লাগে। আমাদের মধ্যে থেকে কিন্তু এই আগ্রহটা দিনে দিনে কমে যাচ্ছে ছোট ছোট শিশুদের মধ্যে। পড়ার চাপ তো আছেই, কিন্তু তার সাথে

0: অন্যান্য খেলা মতো ফুটবলটা কিন্তু এতটা এগিয়ে আসেনি, তাই না? আমাদের কিন্তু সচেষ্ট হতে হবে আমার মনে হয়। হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, তো এই জন্যই বলি যে আজকে কিন্তু সেই খেলাগুলো এখন দেখতেছি না আর কি, সেরকম খেলা। আর গ্রামে গঞ্জে যে সমস্ত খেলা হয় সেগুলা এই ছোটখাটো খেলায়, ধরো একটা ফার্স্ট প্রাইজ একটা ছাগল, হ্যাঁ ছাগল, মানে ছাগল দিয়ে, এখন ব্রয়লার মুরগি দিয়ে বাচ্চাগুলো খেলাধুলা করে, এটা একটা ভালো দিক গ্রামে গঞ্জেই দেখি। কিন্তু এখন শহরে যে সমস্ত
0: এই
1: আমাদের খেলাধুলাটা
0: প্রতিভাগুলো
1: না
0: তো
1: পাওয়া যায় না,
0: হ্যাঁ লুকিয়ে রয়েছে, আমাদের খুঁজে আনতে হবে এবং তাদেরকে খেলার উপযুক্ত পরিবেশ দিতে হবে, পরিকাঠামো দিতে হবে, তাই না? তবেই কিন্তু একটা ভালো খেলোয়াড় তৈরি হবে, যাক আমাদের
1: আর
0: মধ্যে
1: এখন দেখতেছি,
0: ভালোবাসাটুকু যখন আছে নিশ্চয়ই আমরা পারবো।
1: আর এখন দেখতেছি সব বাচ্চাগুলা ক্রিকেটের দিকে মন দিছে,
0: হুম হুম
1: ক্রিকেট খেলা,
0: হুম ঠিক
1: ফুটবলের দিকে কিন্তু মন নাই
0: হুম ঠিক
1: এরকম,
0: আসলে ওই যে
1: সেই দিকে বললাম।
0: পরিকাঠামো, যে মানে খেলার পরিকাঠামো, সঠিক পরিকাঠামো যদি আমরা দিতে পারি নিশ্চয়ই আরো ভালো খেলোয়াড় উঠে আসবে। ধন্যবাদ আপনাকে,
1: ঠিক আছে,
0: শুনতে থাকুন। আমাদের দেশেও কিন্তু ফুটবলের একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে। হ্যাঁ মানে খেলা কিন্তু, মানে ফুটবল ভালো খেলোয়াড় কিন্তু অনেক আছে আমাদের দেশে এবং ছিল আগে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ফুটবল মানুষের আবেগ, সংস্কৃতি আর ঐতিহ্যের সঙ্গে কিন্তু গভীরভাবে জড়িয়ে রয়েছে। আমরা আবারও আরেক শ্রোতা বন্ধুর ফোন পেয়েছি। হ্যালো,
2: নমস্কার, শুভ সকাল।
0: নমস্কার, শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু বলুন।
2: দেখুন, খেলা তো ফুটবল বাঙালির সেরা খেলা,
0: হুম
2: তো এখন বিশ্বকাপ চলছে, খুব ভালো লাগছে, টান টান উত্তেজনায় শেষ হয়ে গেল, এবারে ফাইনাল হয়ে যাবে খেলা। আগামী রবিবার ফাইনাল খেলা হচ্ছে, তো ধরুন ফুটবল খেলা তো খুব ভালো, আমি ছোটবেলায় মাঠে ফুটবল খেলতাম, আমাদের এখানে একটা মাঠ ছিল বড়, কিন্তু এখন সেটা কিন্তু আর নেই, হ্যাঁ সেখানে বাড়ি হয়ে গেছে এবং একটু দূরে আছে মাঠ, সেখানে আমাদের ছেলেপিলেগুলো খেলতে যাই, আর তার সাথে বইকাবেলায় যখন একটু বেড়াতে যাই তখন তাদের সাথে একটু লেগে পড়ি, হ্যাঁ ইচ্ছে জাগে ছোটবেলাকার ইচ্ছেটা
0: ঠিকই তো,
2: জেগে ওঠে। হ্যাঁ,
0: একদম।
2: তো ধরুন আমাদেরকে বলে দাদু এসে এসে এসো, খুব আমাদেরকে আদর করে, হ্যাঁ তো তাদের সঙ্গে আমরা ফুটবল খেলি এবং খুব ভালো লাগে, তাদের যে উৎসাহ একটা খেলার মধ্যে, সেটা দেখে আমাদের খুবই ভালো লাগে।
0: বাহ, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আসলে এই খেলাটাই এত আনন্দের, এত মজার, প্রত্যেকটা খেলাই আমাদের সবার কাছেই ভীষণ প্রিয়, কিন্তু ফুটবলের কিন্তু একটা বিশেষ জায়গা রয়েছে আমাদের মনে। আশা করব ভবিষ্যতে সঠিক পরিকাঠামো এবং সঠিক, যেটাকে বলবো, খেলোয়াড় তৈরি করার যে আমাদের আগ্রহ এবং আমাদের যে চেষ্টা, সেটা যেন আগামীতে থাকে এবং একদম ছোট ছোট শিশুদের মধ্যে থেকে যেন আগামী ভবিষ্যতের একজন বড় তারকাকে আমরা পাই এবং আমাদের দেশ যেন এই খেলায় বিশ্বে নাম করতে পারে। ধন্যবাদ, আজ কিন্তু আর সময় নেই হাতে, এখানেই শেষ করতে হচ্ছে আমাদের আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

ঠুক দুলুক ফুলছে ফুলুক হুজুগের ধমকা বাতাস, জলুক পুড়ুক হৃদয় মুলুক নেভাবেই আজ বিশ্বাস।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর সমীক্ষা।

আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানা ঝিন্দে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সহ 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেল স্টেশনের উদ্বোধন করবেন তিনি। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে, বেশ কয়েকটি নতুন বিল আসার সম্ভাবনা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এবারের NEET UG পরীক্ষার ফল প্রকাশ করেছে, ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ ফের শুরু হচ্ছে। গতকাল সন্ধে নামায় স্থগিত ছিল রথযাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার ঝিন্দ স্টেশন থেকে ঝিন্দ ও শনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রার সূচনা করবেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পে

শিলান্যাস করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশবান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশবান্ধব ট্রেনটি সর্বোচ্চ

ছটি ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আজ পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে বিহারের শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের পুনর্বিকশিত দুটি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। এগুলি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন। এছাড়া রঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবাট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন তিনি। কেরালায় নবনির্মিত এবং আধুনিকীকরণ করা ছটি অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন হবে আজ। এই স্টেশনগুলি হল চালাকুড়ি, অঙ্গামালি, তিরুর, থালাসেরি, পারাপ্পানগাড়ি এবং নীলাম্বুর রোড। প্রধানমন্ত্রী আজ বিকেলে পাঞ্জাবের জলন্ধর সফর করবেন। সেখানে 5,470 কোটি টাকার বেশি মূল্যের রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পগুলির লক্ষ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। জলন্ধর থেকে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় স্টেশনের পুনরুদ্বোধন করবেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আজ রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। বিএসএফের ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গে 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। যোগ দেবেন প্রহরী সম্মেলনে। এরপর দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে গঠিত এলাকার একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা, বিএসএফ আউটপোস্ট সহ একাধিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা বৈঠকে যোগ দেবেন। আগামী 19 জুলাই রবিবার শ্রী শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 4টে নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে। 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা চলবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং অর্থ বিলের পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে এই অধিবেশনে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। এবার 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পঞ্চল বানসল 720-র মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58% বেশি ছাত্রী। এবার উত্তীর্ণ পরীক্ষার্থীরা MBBS, BDS, আয়ুষ এবং অন্যান্য স্নাতক স্তরের মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে টানা 6 রাত সামরিক অভিযান চালাল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়া। ওয়াশিংটন দাবি করেছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য তেহরান বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে দেশটির অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো সাম্প্রতিক মার্কিন হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অতিবাম সন্ত্রাসবাদীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যেসব বিদেশি নাগরিক অতিবাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয় তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের স্বাগত জানানো হবে না। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কাশ্মীরি প্রবাসীরা গত বুধবার ব্রিটেনের ব্র্যাডফোর্ডে পাকিস্তানি দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জাকের ডাকে এই বিক্ষোভের আয়োজন করা হয়। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে রাষ্ট্রীয় নিপীড়নের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে খতিয়ে দেখার জন্য আহ্বান জানান তারা। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ সকাল 9:30 পুনরায় শুরু হচ্ছে। গতকাল সন্ধে নেমে আসে রথযাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া স্থগিত রাখা হয়। নির্ধারিত সময় অনুযায়ী আজ ফের রথ টানার কাজ শুরু হবে। এদিকে রথযাত্রা উপলক্ষে পুরীতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশের বহু পুণ্যার্থী ঐতিহ্যবাহী শোভাযাত্রা প্রত্যক্ষ করতে
পুরীতে উপস্থিত হয়েছেন।

0: গুজরাটে সন্ত্রাস দমন বাহিনী এটিএস পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদের পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পাটান জেলার সিদ্ধপুর তালুকের খড়িয়াল গ্রাম থেকে তাদের পাকড়াও করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, চলতি মাসের 3 তারিখ গ্রেপ্তার 8 সন্দেহভাজন জৈশ জঙ্গিকে জিজ্ঞাসাবাদের সময় এই পাঁচজনের নাম জানা যায়। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস উদযাপন করা হচ্ছে। ন্যায় বিচারের সমর্থন, ভুক্তভোগীদের অধিকারের প্রসার এবং বিশ্ব শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ করাই এই দিনটির মূল উদ্দেশ্য। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং ওড়িশার বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং বিদর্ভেও কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। আগামীকাল ও 19 জুলাই দুই দিনব্যাপী চিন্তন শিবির আয়োজিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই দুই কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বৃদ্ধি, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া, প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে সহ একাধিক আধিকারিক উপস্থিত থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে রবিবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ম্যাচের আগে মার্কিন রাষ্ট্রপতি নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার ঝিন্দে ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রার সূচনা করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সহ 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেল স্টেশনের উদ্বোধন করবেন তিনি। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এবারের নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ ফের শুরু হচ্ছে। গতকাল সন্ধে নামায় স্থগিত ছিল রথযাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী কলকাতা সমীক্ষা, আজকের শিরোনাম রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম। লিখেছেন অনুপম মোদক। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ভক্তজনের এমনই বিশ্বাস। এই বিশ্বাসকে হৃদয়ে নিয়েই পুণ্যার্থীরা আজও মেতে থাকেন নদিয়ার রথযাত্রায়। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নদিয়ায় এই পবিত্র ভূমিতে রথযাত্রা শুধুমাত্র উৎসব নয়, ভক্তির এক মহাসম্মেলন। রথযাত্রা তো দেখা যায় এক আধ্যাত্মিক আবহ। এখানে রথের রশি ধরে টেনে নিয়ে যাওয়ার সময় হরিনাম সংকীর্তনে এক অনন্য রূপ পেয়ে থাকে। নদিয়া জেলায় অজস্র রথ হয়। দিন দিন রথের সংখ্যা বেড়েই চলেছে। জেলার প্রাচীন রথের কথা বললেই প্রথমেই উঠে আসবে চারদহের যশোরার রথ। কথিত আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বাদশ সখার অন্যতম জগদীশ পণ্ডিত নিজে কাঁধে করে কাপড়ে বেঁধে দণ্ডে ঝুলিয়ে পুরী থেকে বিগ্রহ এনেছিলেন। মহাপ্রভু সপরিবারে যখন নীলাচলে ছিলেন সেই সময় জগন্নাথ দেবের নবকলেবর হয়েছিল। জগদীশ পণ্ডিত সেই পুরনো দারু বিগ্রহ নিয়ে নবদ্বীপে ফিরতে চান। পথিমধ্যে চাকদহের যশোরায় তিনি মূর্তিটি রেখে স্নান করতে নামেন। পরে ওই দারু মূর্তিটি আর সেখান থেকে নিয়ে যেতে পারেননি নবদ্বীপে। মূর্তিটি ভারী হয়ে যায়, আর তাকে তোলা যায় না। অবশেষে সেখানেই জগন্নাথ দেবের পুজো শুরু হয়। কৃষ্ণনগরের রাজপরিবারের পক্ষ থেকে রাজা কৃষ্ণচন্দ্র রায় যশোরার মন্দির করে দেন। বৈষ্ণবদের কাছে এটি একটি বৈষ্ণবেয় পট হিসেবে খ্যাত। আজও রথযাত্রা উপলক্ষে সেখানে বহু মানুষ ভিড় জমান। শান্তিপুরের রাধারমণ সেবা সমিতির রথ কয়েক শতাব্দী প্রাচীন। এখানকার রথেও অসংখ্য ভক্ত বৈষ্ণবীয় ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেন। রথের দিন হাজার হাজার পুণ্যার্থী রথের রশি স্পর্শ করে শান্তি পান। নদিয়ার শান্তিপুরেও অসংখ্য রথ হয়। প্রাচীন মায়াপুরের রথের খ্যাতি আছে। কৃষ্ণনগরের নতুন বাজারের রথও বেশ প্রাচীন। জেলায় রথের সবথেকে জাঁকজমকপূর্ণ আয়োজন হয় ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে। রথযাত্রার কয়েক মাস আগে থেকে এখানে প্রস্তুতি শুরু হয়। এখানকার উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যোগ দেন। ইস্কনের জগন্নাথ মন্দির রাজাপুরে, সেই সূত্রে তিনটি সুসজ্জিত রথ যাত্রা শুরু করে ইস্কনের প্রধান কেন্দ্রের উদ্দেশ্যে। ইস্কনে করা হয় অস্থায়ী গুন্ডিচা মন্দির। এখানকার রথের শোভাযাত্রায় থাকে বর্ণাঢ্য সাংস্কৃতিক আনন্দ ঘন পরিবেশ, যা সবার নজর কাড়ে। 5 কিলোমিটার ব্যাপী এই পথে এবারে অন্তত 10টি শিবির খোলা হচ্ছে। শিবির থেকে পুণ্যার্থীদের পানীয় জল প্রসাদ বিতরণ করা হবে। এই পথে কয়েকটি স্থানে রথ দাঁড়াবে, ভক্তরা পুজো দেবেন। 23 তারিখ পর্যন্ত জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী ইস্কনের অস্থায়ী গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন। সেখানে অবস্থানকালে জগন্নাথ দেবকে প্রতিদিন দেওয়া হয় 56 পদের ভোগ। এছাড়াও ইস্কনের আয়োজিত হবে বিভিন্ন ভাষায় জগন্নাথ লীলাকথা, দীপদান, জগন্নাথ অষ্টকম স্তোত্রপাঠ, ভজন কীর্তন সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রথযাত্রার জন্য মায়াপুর সহ আশপাশের এলাকার বহু মানুষ বছরভর অপেক্ষা করে থাকেন। এদিকে রথ উপলক্ষে রাজাপুরে বাড়িতে বাড়িতে অতিথিদের ভিড় উপচে পড়ে। সপ্তাহ জুড়ে মন্দির সংলগ্ন এলাকায় বিতরণ করা হয় ভোগ প্রসাদ। এছাড়াও 56 পদের ভোগ পেতে বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসে থাকেন। এবার 19 জুলাই রবিবার সকালে অনূর্ধ্ব 8 বছর বয়সী শিশুদের সনাতনী সংস্কৃতিতে আকৃষ্ট করতে চন্দ্রোদয় মন্দির প্রাঙ্গণে ছোট্ট রথযাত্রার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ছোটদের এই রথযাত্রা শিশুদের আকৃষ্ট করবে বলেই অনেকে মনে করছেন। রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকার এই প্রথম সহায়তা বাবদ 5 লক্ষ টাকা দেওয়ায় রথে উৎসবে উৎসাহিত হয়েছেন সনাতনীরা। আগের থেকে উৎসবের প্রস্তুতিতে গতি এসেছে। উদ্যোক্তাদের মধ্যে ভীষণ উন্মাদনা লক্ষ্য করা যায়। এদিকে মায়াপুর ইস্কনেও এবার বিপুল আয়োজন করা হয়েছে। উৎসবে 2 দিন আগে থেকে আলোকমালায় সেজে উঠেছে গোটা ইস্কন মন্দির। চতুর্দিকে সাজু সাজু রব, মন্দির আঙিনায় রং বেরঙের আলপনায় ধরা দিচ্ছে উৎসবের মেজাজ। দর্শনার্থীদের জন্য ইস্কনের পক্ষ থেকে পর্যাপ্ত পানীয় জল ও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন। মায়াপুরে রথের রশ্মি স্পর্শ করবার জন্য দেশ বিদেশের হাজার হাজার মানুষ রথের অনেক আগে ইস্কনে ভিড় জমিয়েছেন। প্রত্যেকেই জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত করতে চান আকাশ পাতাশ। মায়াপুর ধামের পথ ধরে এগিয়ে চলে রথ, আর তাদের মনে বয়ে যায় ভক্তিস্রোত। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অনুপম মোদক।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ বারে গোলাম আলী খাঁ, রাগ তোড়ি।

0: এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ বারে গুলাম আলী খাঁ, রাগ তোড়ি, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন সীমান্ত কথা।
2: আকাশবাণী শিলিগুড়ি, সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
3: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমাদের গন্তব্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত সাহেবপাড়া গ্রামে। শিলিগুড়ি শহর থেকে সীমান্তবর্তী এই অঞ্চল প্রায় 40 কিলোমিটার দূরে। শহর ছাড়িয়ে ধুধু চাষের ক্ষেতের মধ্য দিয়ে রাস্তা গিয়েছে দূরে মিলিয়ে। প্রকৃতির নীরবতা ভেদ করে ছুটে চলেছে আমাদের গাড়ি। উজ্জ্বল রৌদ্রালোকে আর নির্মল বাতাসের ছোঁয়ায় কোথাও বা গভীর সবুজ, কোথাও বা

0: হালকা সবুজ চাষের ক্ষেতের ফসল আনন্দে দোদুল্যমান। প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহেবপাড়া গ্রামে গাড়ি থেকে নেমে পড়তেই ঘিরে ধরল গ্রামের কচিকাচার দল আর কিছু উৎসুক গ্রামবাসী। খোঁজ নিয়ে চললাম পঞ্চায়েত কার্যালয়ে। পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করতেই সাদর অভ্যর্থনা জানালেন সুখানি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্যা সফিয়া বেগম। গ্রাম পঞ্চায়েতের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানালেন তিনি।
1: নমস্কার।
2: নমস্কার।
1: আপনার গ্রাম পঞ্চায়েতের অধীনে কতগুলো সংসদ রয়েছে?
2: পাঁচটা সংসদ রয়েছে।
1: আচ্ছা, তো সেখানে মোটামুটি কত মানুষের বসবাস? এই গ্রামবাসীদের প্রধান জীবিকাটা কি?
2: কৃষিকাজ।
1: আর এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা কীরকম?
2: একটু দরিদ্র সীমার মধ্যে পড়ে রয়েছে, ওদের কৃষিকাজের উপরেই তো নির্ভর করে ওরা। মানে কৃষিকাজ করে যে উপার্জন করে সেটা দিয়েই তো ওদের ইয়েটা চলে আর কি, সংসারটা।
1: গ্রামগুলোর মধ্যে যোগাযোগের ব্যবস্থা কীরকম? মানে গ্রামের সঙ্গে শহরে যে যোগাযোগগুলো, রাস্তাঘাট, এগুলো একটু বলুন।
2: রাস্তাঘাট খুব একটা ভালো না, মানে খুব কাঁচা রাস্তা। আমাদের গ্রামের প্রত্যেকটা রাস্তাই কাঁচা, মানে এখনো পর্যন্ত মানে পাকা রাস্তা হয়নি।
1: এখানে পরিশ্রুত পানীয় জলের অবস্থা কীরকম?
2: পানীয় জলের অবস্থা খুব একটা ভালো না, প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি কাঁচা কুয়ো রয়েছে, এবং যাদের মানে একটু আর্থিক অবস্থা রয়েছে তারা আর কি নিজের পয়সা দিয়ে টিউবওয়েল ব্যবহার করছে, তাছাড়া কাঁচা কুয়োই ব্যবহার করেছেন তারা।
1: আর গ্রামে বসবাসকারী মানুষদের উন্নতিকল্পে তো কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প আছে, সেগুলো কাজ আপনার এখানে কেমন হচ্ছে? যেমন 100 দিনের কাজ কেমন হয়েছে?
2: 100 দিনের কাজ মোটামুটি ভালোই হয়েছে, আর একটু হলে ভালো হয় আর কি।
1: আর ইন্দিরা বিকাশ যোজনা, বয়স্ক ভাতা বা বিধবা ভাতা কতটা পেয়েছে আপনার এলাকার মানুষজন?
2: আগে যেগুলো পেয়েছে তারা পেয়েছে, এখন তো অনেক রয়ে গেছে, মানে বৃদ্ধ ভাতা 60 বছরের উপরে যারা রয়েছে তারা এখন পর্যন্ত পায়নি, তাদেরকে দেওয়ার সুযোগ দিলে খুব ভালো হয়।
1: আর গ্রামগুলোতে তো স্বাস্থ্য কেন্দ্র দরকার, সেটা কি আপনার এলাকায় আছে?
2: হ্যাঁ রয়েছে, যেমন ভোলাপাড়ায় সাব সেন্টার রয়েছে, প্রধানপাড়ায় রয়েছে, সুখানি জিবিতে রয়েছে।
1: তো এসব জায়গা থেকে ডাক্তার নিয়মিত বসে?
2: হ্যাঁ, আমাদের যেমন ভোলাপাড়ায় সাব সেন্টার রয়েছে, সেখানে মান্থলি ডাক্তার বসেন।
1: আর আরেকটি জিনিস জানতে ইচ্ছা করছি যে এখানে বিদ্যুৎ সব গ্রামে পৌঁছে গেছে?
2: বিদ্যুৎ হ্যাঁ হ্যাঁ পৌঁছেছে, মানে অনেকের বাড়িতে হয়তো নাও পৌঁছাতে পারে, কিন্তু পাড়ায় পাড়ায় আর কি গেছে।
1: তো আপনার কি চিন্তা আছে? আপনি একজন পঞ্চায়েত সমিতির সদস্যা, আপনার অধীনে যে গ্রামগুলো আছে সেগুলোকে উন্নতি করার জন্য কি কি প্ল্যান আছে, কি কি চিন্তা আছে একটু বলুন।
2: আমার যা ধারণা আছে যে আমাদের যদি কোনো সুযোগ দেওয়া হয় তাহলে, যেমন গ্রামেগঞ্জে যে রাস্তাগুলো কাঁচা রয়েছে সেই রাস্তাগুলোকে পাকা রাস্তা করে দেওয়ার চেষ্টা আছে, বৃদ্ধ ভাতা যারা পায়নি তাদেরকে সেটা করিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, যেমন কিশোর কিশোরী মেয়েদের অনেক সুযোগ সুবিধা রয়েছে, খুব ইচ্ছে আছে এগুলো করার।
1: মিড ডে মিলের খাবার কীরকম দিচ্ছে বিদ্যালয়গুলো, আপনারা মাঝে মাঝে চেক করেন কি?
2: হ্যাঁ করি।
1: ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
0: পঞ্চায়েত কার্যালয় থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এলাম কৃষি ক্ষেতের সামনে। জমি এবং ফসলের পরিচর্যা করে গাছের ছায়ায় একটু জিরিয়ে নিতে বসেছিলেন কৃষক আনারুল হক। কাছে গিয়ে তার সাথে কৃষি কাজ নিয়ে কথা হলো।
1: নমস্কার।
3: নমস্কার।
1: কতদিন ধরে এই গ্রামে বসবাস করছেন?
3: আমার 45 বছর চলছে।
1: আচ্ছা, পরিবারে কে কে আছেন?
3: বউ বাচ্চা সবাই আছে।
1: আচ্ছা, কৃষিকাজের সঙ্গে কতদিন ধরে যুক্ত আপনি?
3: কৃষিকাজ তো অনেকদিন ধরে যুক্ত।
1: কত ফসল উৎপাদন হয় আপনার?
3: অল্প স্বল্প করি তো, মোটামুটি 20-25 মণ 10 মর বন পাট করি।
1: আর উৎপাদিত ফসল আপনারা কোথায় বিক্রি করেন?
3: বাজারে করি।
1: আয় কীরকম হয়?
3: আয় বেশি নাই একটা খুব।
1: আচ্ছা, সরকারি কোনো সহযোগিতা পান, বীজ সার এগুলো কি পান?
3: না না।
1: আচ্ছা, এগুলো কোথা থেকে পান?
3: এগুলো বাজারে কিনি আমি।
1: আর জমিতে জলসেচের ব্যবস্থা কেমন আছে?
3: নাই, আমাদের জমিতে জলসেচের ব্যবস্থা নাই।
1: এই যা কৃষিকাজ থেকে উৎপন্ন হয়, উৎপাদন করেন, সেটা দিয়ে কি আপনার সংসার চলে যায়?
3: না না যায় না, কিছু আমাকে এইদিকে আরও করতে হয়, কিছু টুকিটাকি ব্যবসা চালাই, এইভাবে চলি।
1: আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার।
0: এবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সাহেবপাড়া কান্তগঞ্জ বিএফপি প্রাথমিক বিদ্যালয়ে। শোনা যাচ্ছে ছাত্রছাত্রীদের সমবেত পড়া।
4: আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ি ১০টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওলা।
0: এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসেন আলী জানালেন বিদ্যালয়ে ও গ্রামের শিক্ষা ব্যবস্থার কথা।
1: নমস্কার।
5: নমস্কার।
1: আপনার এই প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিক্ষক শিক্ষিকা আছে?
5: আমরা মোট 8 জন আছি।
1: কতদিন হলো এই প্রাথমিক বিদ্যালয় চলছে এই গ্রামে?
5: এই গ্রামে চলছে আপনার 1948 সাল যখন ভারত পাকিস্তান, তখন থেকে এই স্কুল এখানে স্থাপিত হয়। হ্যাঁ।
1: ছাত্রছাত্রীর সংখ্যা কত
5: এখন? 212।
1: তারা কি মূলত এই গ্রামেই?
5: আমাদের এই এলাকার 3টা গ্রাম পড়ে, একটা চড়িয়াপাড়া সংসদের মধ্যে গোসাইয়াগাড়া গ্রাম, আর ভোলাপাড়া সংসদের মধ্যে নয়াবাড়ি, নন্দপাড়া, ভোলাপাড়া।
1: এই অনেক দূর দূর গ্রাম থেকেও আসে?
5: দূর থেকেই আসে।
1: ছাত্রছাত্রীদের মিড ডে মিলের দেবার কর্মসূচি আপনার বিদ্যালয়ে কেমন চলছে?
5: আমাদের বিদ্যালয়ের যথারীতি নিয়ম মতো, সরকারি যা নিয়ম আছে সেই মতো আমরা মিড ডে মিল পরিচালনা করি।
1: আচ্ছা, এবার একটু বলুন যে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে স্বচ্ছ ভারত অভিযান আপনার বিদ্যালয়ে কি রূপায়িত হয়েছে?
5: এটা আমরা রেলি করি প্রতি বছর গ্রামে, যে যতদূর এই সংসদ এলাকায় বা ছাত্রছাত্রী এলাকা, আমরা পোস্টার নিয়ে আমরা মিছিল করি। তারপরে স্কুলে আমরা পালন করি আবর্জনাগুলো কোথায় ডাস্টবিন তৈরি করে আমরা ফেলার, সে স্বচ্ছ ভারত অভিযানের এই অংশগ্রহণে আমরা করি।
1: আর এই ছাত্রছাত্রী যখন উচ্চশিক্ষার জন্য তারা কোথায় যায়?
5: উচ্চশিক্ষার জন্য সাধারণত আগে তো জলপাইগুড়ি ছিল, এখন রাজগঞ্জ কলেজ হয়েছে, কলেজে যায়। তারপরে যারা ইউনিভার্সিটি লেভেলে, সে তো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যায়। যারা টেকনিক্যাল লাইনে যায় আইটিআই, সেখানে আমাদের জলপাইগুড়ি আইটিআই আছে।
1: শৌচালয়ের অবস্থা কেমন, কটা আছে
5: শৌচালয়? আমাদের ছেলে মেয়েদের গভর্নমেন্টের যেটা বরাদ্দ সেটা আমরা একটা পেয়েছিলাম গত 3-4 বছর হলো, সেটা আলাদা আলাদা ছেলে মেয়েদের জন্য আছে, আর আমাদের যারা শিক্ষক শিক্ষিকাদের জন্য রিজার্ভ একটা আছে।
1: তো ছাত্রছাত্রীরা শৌচালয় কি ব্যবহার করে?
5: হ্যাঁ, ব্যবহার করে।
1: আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
5: নমস্কার।
0: সাহেবপাড়া গ্রামে বসবাস করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, সুখ দুঃখ ভাগ করে নেন একে অন্যের সাথে। সম্প্রীতির বাতাবরণে গ্রামের উন্নয়নের ধারা বজায় রয়েছে বেশ, জানালেন একজন প্রবীণ গ্রামবাসী মেম খাতুন।
1: নমস্কার।
6: নমস্কার।
1: আচ্ছা, আপনি এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
6: এই গ্রামে আমি প্রায় 18 বছর ধরে বসবাস করছিলাম, এখন তো আমার বিয়ে হয়ে গেছে।
1: আপনার পরিবারে কে কে আছে?
6: এখন তো আমার পরিবারে 4 জন, 2 মেয়ে, হাজব্যান্ড, আমি।
1: এখানে সম্প্রীতি কেমন আছে?
6: এখানে সম্প্রীতি, সব ধর্মের মানুষই আমরা এক জায়গায় বসবাস করি, সবার সঙ্গে মেলামেশা আছে, এবং ওদের অনুষ্ঠান হলে আমরা যাই, আমাদের কোনো অনুষ্ঠান লাগলে ওরা আসে।
1: তো এখানে পানীয় জলের অবস্থা কেমন?
6: এখানে গ্রামের তো পানীয় জলের অবস্থা খুব একটা ভালো নেই।
1: আপনারা যে রান্না করেন, কিসে রান্না করেন?
6: এখানে বেশিরভাগ গ্রামের মানুষ উনানেই রান্না করে, এখন তো গ্যাস ঘরে ঘরে প্রায় চালু হয়ে গেছে, গ্যাসেও রান্না করা হয়।
1: এই যে গ্যাস সে রান্না করে, এটা কি সরকারের তরফ থেকে পেয়েছে?
6: হ্যাঁ, বেশিরভাগ তো সরকারের তরফ থেকে কিছু পেয়েছে, সেলফ হেল্প গ্রুপে যারা আছেন তারা পেয়েছে, আবার কেউ কেউ পার্সোনালি কিনেছে।
1: গ্রামের আর্থিক অবস্থাটা কীরকম?
6: এখানে গ্রামের আর্থিক অবস্থা তো মানুষ বেশিরভাগ জমি জায়গার সঙ্গে যুক্ত, কৃষিকাজ, চা বাগান আছে একটু একটু।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
6: নমস্কার।
0: স্বনির্ভর গোষ্ঠীর কার্যকলাপ প্রতিটি গ্রামেই, বিশেষ করে মহিলাদের জন্য একটি উল্লেখযোগ্য দিক। এই গ্রামেও রয়েছে স্বনির্ভর গোষ্ঠী। পায়ে পায়ে পৌঁছে গেলাম সেখানে, দেখা হলো গোষ্ঠীর সদস্যা তানজিনা বেগমের সাথে। স্বনির্ভর গোষ্ঠীর কার্যকলাপ তার মুখ থেকে শোনা গেল।
1: নমস্কার।
7: নমস্কার।
1: আপনাদের গোষ্ঠীর নাম কি?
7: জীবন সাথে এসজি গ্রুপ।
1: আচ্ছা, কতজন সদস্য আছেন আপনাদের গ্রুপে?
7: 10 জন।
1: আর কি ধরনের কাজকর্ম হয় আপনাদের?
7: স্কুলে শুধু রান্নার কাজ করি আর কি।
1: এর বাইরে আর কিছু করেন না?
7: হ্যাঁ, ব্যাংক থেকে যে লোন নিই আর কি, লোন থেকে আমরা কিছুটা ব্যবসার কাজে করি, কেউ মুড়ি ভাজে বা কেউ মুরগি পোষে, ছাগল পোষে, গরু নেয়, এভাবেই লাভ উপার্জন করে।
1: আর আপনাদের তৈরি জিনিসপত্র সেগুলো কোথায় বিক্রি করেন?
7: রাজগঞ্জ বাজারে কি বিক্রি করা হয়।
1: সেখান থেকে কিরকম আয় হয়?
7: ভালোই আর কি, আয় হচ্ছে আমাদের, অনেক লাভ হচ্ছে, কাজে লাগাতে পারছি, স্বামীকে সাহায্য করতে পারছি।
1: আর ভবিষ্যতে আপনাদের কি ভাবনা আছে?
7: ভবিষ্যতে ভাবনা আছে যে গ্রুপটাকে আরো বড় করতে যেন পারি, আবার আরো উন্নত হয়ে থাকে, বা ছেলে মানুষকে ভালোভাবে লেখাপড়া শেখাতে পারি, আর মানে বড় ধরনের করতে চাই আর কি, স্বামীর সাথে আমরা হাত মিলে কাজ করতে পারি।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
7: নমস্কার।
0: গ্রাম্য পরিবেশে, নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নিয়ে বেশ প্রফুল্ল মনে ঘুরে বেড়াচ্ছি গ্রামে।

0: পথে পথে বটগাছের ছায়ায় বাঁশের তৈরি বেঞ্চে বসে আলাপে মগ্ন কিছু প্রবীণ মানুষ কাছে যেতেই উষ্ণ আবেগে বেঞ্চে বসালেন সোনারুল ইসলাম, তাদেরই একজন। সাহেবপাড়া গ্রামের সুন্দর চিত্রটি এঁকে দিলেন আমাদের সামনে।
1: নমস্কার।
2: নমস্কার।
1: আপনি কত বছর এই সীমান্ত গ্রামে বসবাস করছেন?
2: আমি প্রায় 52-54 বছর ধরে এই সীমান্ত গ্রামে বাস করি।
1: তো আপনি তো দীর্ঘদিন ধরে এই গ্রামে বসবাস করছেন, তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস এই গ্রামে, তো সকলের মধ্যে ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বা সাংস্কৃতিক আদান প্রদান, এগুলো আপনি কেমন দেখছেন?
2: আমাদের এই এলাকায় তো সাম্প্রদায়িক সম্প্রীতি খুব ভালো, এখানে সম্প্রীতি নষ্ট কোনো দিনও হয়নি। যেমন দুর্গাপূজায় আমরা অংশগ্রহণ করি, মুসলমানরাও অংশগ্রহণ করে, আবার মহরম বা ঈদ এইসব অনুষ্ঠানে এই এলাকার যারা হিন্দুরা বাস করে তারাও অংশগ্রহণ করে, খুব আনন্দ সহিত আমরা এইসব পালন করে থাকি।
1: স্বাস্থ্য পরিষেবা এই গ্রামে আছে কি?
2: স্বাস্থ্য পরিষেবা বলতে সীমান্ত এলাকায় খুব কম পাওয়া যায়, অনেক দূরে আমাদের এই এলাকার বয়স্ক মানুষদেরকে যেতে হয়।
1: আর সবশেষে বলি যে গ্রামের মানুষ সকলেই কি শৌচালয় ব্যবহার করেন?
2: হ্যাঁ, গ্রামের মানুষের জন্য শৌচালয়ের ব্যবস্থা যদিও করছে কিন্তু এখন পর্যন্ত 100% সফল হয়নি।
1: আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
2: নমস্কার।
0: সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে বসবাসকারী মানুষদের জীবনধারণের ক্ষেত্রে সংস্কৃতির চর্চা একটি প্রধান অঙ্গ। জীবনযুদ্ধে দিনানিপাত করেও এতে পিছিয়ে থাকতে রাজি নয় তারা। পরিচয় হল এই গ্রামে বাসকারী রেণুকা বিশ্বাসের সঙ্গে। সংসার জীবনের সঙ্গে সঙ্গে আপন করে রেখেছেন লোকসঙ্গীতকে। পরিচয় পর্ব শেষ হতেই নিজের মনেই গেয়ে উঠলেন উত্তর।

গান শুনতে শুনতে কেমন যেন আবেগ মথিত হয়ে পড়েছি, গোধূলির রক্তিম আভা ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে, পাখিরা ফিরে চলেছে নেড়ে, কচিকাজার দল হই হই করে ছুটে গেল যে যার ঠিকানায়। আমাদেরও ফিরবার পালা, ফিরে চললাম সাহেবপাড়া গ্রাম ছেড়ে, ভালো লাগা কিছু মুহূর্ত ফেলে এলাম পিছনে। সীমান্ত কথা আজ এখানে শেষ করব, পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা যাব অন্য কোনো সীমান্তে, অন্য কোনো গ্রামে। আজ এ পর্যন্তই। সংকলন ও প্রযোজনা শান্তনু আচার্য।

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান মিতা হকের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ।

0: अभी आपने सुना कार्यक्रम स्वामी की दादी, और अब इसी के साथ हम आज के कार्यक्रम को विराम देने की आपसे आज्ञा चाहेंगे। तो अपने मित्र अजीत को
1: और उमंग कार्यक्रम की तकनीकी टीम यानी कुसुमलता, जगमंधु, चेतना और मंजू कुमारी जी के साथ विमलेश को आज्ञा दीजिए। नमस्कार।
2: उमंग, उमंग, उमंग,
3: उमंग। सुनलिन विज्ञापन दाता द्वारा आयोजित अनुष्ठान NCERT उमंग। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে কিছু কথায় কিছু গানে। আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুই বন্ধু, আপনাদের দুই বন্ধু, আমি মিষ্টু, আর আমার সাথে রয়েছে
4: আমি তনুকা।
3: তনুকা, আজকে আমরা
4: সাথে রয়েছি আমি তনুকা।
3: হ্যাঁ, তনুকা আর আমি আজকে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করব। তবে তনুকা, আমরা যেই বিষয় নিয়ে গল্প করব সেটা আগে একটু জানিয়ে দিই শ্রোতা বন্ধুদের। হ্যাঁ, আমরা আজকে গল্প করব যে বিষয়টির ওপরে, সেটি হচ্ছে গতকাল তো শুরু হয়েছে আমাদের রথযাত্রা অনুষ্ঠান, বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণের এক মিলন উৎসব আমাদের এই রথ উৎসব। তাই এই রথ উৎসবে আপনার ছোটোবেলার স্মৃতি কথা নিয়ে আজকের কথা শুনব আপনাদের কাছ থেকে। কালকে রথে তুমি কি করলে আগে শুনে নি।
4: আসলে ছোটবেলায় যেভাবে যে আনন্দটা করা হতো, এখন তো কাজের চাপে বা সময়ের অভাবে সেভাবে যাওয়া হয় না, তবে আনন্দটা কিন্তু মনে মনে ঠিক হয়। আর সত্যি কথা বলতে কালকে জিলিপি খেয়েছি কিন্তু রথের মেলা।
3: আচ্ছা, রথের তো জিলিপি আর পাপড় ভাজা একদম না হলে অসম্পূর্ণ থেকে যায়। তবে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, দেখে নেব তিনি কিভাবে রথ কালকে উপভোগ করেছেন। হ্যালো।
5: হ্যাঁ, নমস্কার দিদি।
3: নমস্কার, কে বলছেন কোথা থেকে?
5: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
3: অমিতাভ বাবু, আচ্ছা অমিতাভ বাবু, কালকে তো রথ গিয়েছে, তবে কালকে রথের থেকেও আমি জানতে চাইবো আপনার ছোটবেলার কোনো রথের স্মৃতি।
5: হ্যাঁ দিদি, দেখুন আরেক দিদি আছেন, তাকেও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং আপনিও নেবেন আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো রথের দিনে ছোটবেলায় আমরা রথ তৈরি করতাম, রথ তৈরি করে তারপর ধরুন সারা রাত সেটাকে ওই রঙিন কাগজ দিয়ে সাজাতাম, আর ওই লোকের বাড়ি বাড়ি যেতাম সেই রথটাকে নিয়ে। তো কেউ ধরুন ওই চাল, কেউ পয়সা, কেউ ইয়ে, যত এবার পয়সা সংগ্রহ হতো বা চাল সংগ্রহ হতো, আবার সবাই মিলে

0: ফিস্ট করতাম।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আর হ্যাঁ সেই ফিস্ট করতাম আর সারা রাত জেগে, আর খুব আনন্দ হতো দিদি। আর বন্ধুরা এমনি ধরুন সবাই ভালো ছিল, তবে কি জানেন মানে রথের তো নিরামিষ, তো আমার এক বন্ধুর মানে বাড়িতে হাঁস ছিল, তো ডিম দিত খুব, তো বলি
1: আচ্ছা,
0: এই আমার বাড়িতে ডিম আছে হাঁসের 4-5টা নিয়ে আসবো, খবরদার হ্যাঁ জগন্নাথ দেব রাগ করবে। তাতে বলতো এই জগন্নাথ দেবের ইয়ে মানে হাত গুলো ছুঁচো কেন? আমি বললাম এই মা তুই জানিস না? বলছে না বল না বল না একটু। তো আমি বললাম যে এরকম রানী গুন্ডিচা, হ্যাঁ মানে সূত্রধর যিনি তৈরি করেছিলেন 21 দিন সময় চেয়েছিলেন, কিন্তু রানী গুন্ডিচার আর স্পর্শ হয়েছিল না, তো 15 দিনের দিনে দরজাটা খুলে দিয়েছিলেন, তখন দেখেছিলেন অসম্পূর্ণ জগন্নাথ, তো সেই জন্যেই হ্যাঁ জগন্নাথ অসম্পূর্ণ। তো
1: একদম।
0: দিদি
1: হ্যাঁ, ছোটবেলায়
0: তো
1: আমরা
0: এই
1: কিন্তু রথ তৈরি করে সকলের বাড়িতে বাড়িতে যেতাম, সেটার
0: হ্যাঁ
1: একটা
0: হ্যাঁ
1: আলাদাই আনন্দ ছিল, তাই না?
0: আনন্দ ছিল সত্যি তাই। আর একটা
1: একদম।
0: কি ছিল বলুন তো, সকলে কো অপারেট করতো, এই যে ধরুন সেদিনকার যে শাসনটা সেটা কিন্তু মাথায় তুলে রাখতো সবাই, যে না ছোটরা একটু আনন্দ করুক, কারণ ছোটদের আনন্দই বড়দের আনন্দ। হ্যাঁ
1: একদম।
0: ছোটরা যদি আনন্দ পায় কোনো কিছু করে, হ্যাঁ তো বড়। আর কালকে যে বিষয়ে উপস্থাপনায় যেটা বললেন যে কালকে কি খেয়েছেন, হ্যাঁ তো কালকে যেটা খেয়েছি দিদি, হ্যাঁ আজ কিন্তু তার মানে কুফল পাচ্ছি, আমি সুফল পাইনি কুফল পাচ্ছি।
1: রথে একটু জিলিপি পাঁপড়
0: হ্যাঁ
1: ভাজা আমরা
0: হ্যাঁ
1: খেয়ে
0: দীপুই
1: খেয়ে
0: বার
1: তো
0: না ওইটা ঠিক আছে দিদি, জিলিপি পাঁপড় ভাজা তো খেয়েছি, কিন্তু এই যত গন্ডগোলটা করেছে এই এঁচোড়ে পাকাটা, এই কাঁঠালটা।
1: আচ্ছা, সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বলে মনে হচ্ছে এই মুহূর্তে। তবে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, দেখে নেব কে রয়েছেন। হ্যালো
2: হ্যালো,
1: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই,
1: নমস্কার,
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল। কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: অম্বিকাদেবী, ঠিক আছে। অম্বিকাদি ভালো আছেন তো?
2: হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন?
1: একদম, খুব ভালো
2: একদম,
1: আছি। এই যে আপনাদের সাথে কথা বলছি, মন খুব ভালো হয়ে যায় কথা বললেই।
2: হ্যাঁ আমাদেরও মন ভালো হয়ে যায় আপনাদের সঙ্গে কথা বললে।
1: হ্যাঁ, এবার শুনবো
2: হ্যাঁ
1: রথের শৈশবের
2: হ্যাঁ
1: স্মৃতি কথা।
2: হ্যাঁ হ্যাঁ দেখুন সত্যি, হ্যাঁ শৈশবের রথের অনেক স্মৃতি আছে। হ্যাঁ আমাদের যেখানে বাপের বাড়ি, তো সেখানে রথের সেরকম মেলা বা বড় রথ সেরকম আগে হতো না, এখন ইদানিং হচ্ছে, কিন্তু আমাদের ছোটবেলায় তখন হতো না। তখন আমরা কি করতাম, আমার ছোট পিসিমনির বাড়ি, তো সেখানে গ্রামে প্রত্যন্ত গ্রাম, তো সেখানে কিন্তু প্রত্যেক বছর রথ এবং রথের মেলা, এবং রথের মেলাকে কেন্দ্র করে যাত্রা, গান, পুতুল নাচ সব কিছুই কিন্তু তখন হতো। আমি যখন খুব ছোট ছিলাম, 4-5 বছর বয়স, তখন থেকেই আমি কিন্তু বাবার সঙ্গে প্রত্যেক বছর পিসিমনির বাড়ি যেতাম।
1: আচ্ছা,
2: এবং আমার মনে আছে যে তখনকার দিনে তো ধরুন গ্রামে একদম প্রত্যন্ত গ্রাম, সেখানে মানে খুবই বাড়ি কম, আর তখন এখনকার মতন এই পাকা কংক্রিটের রাস্তা কিন্তু ছিল না, তখন মাটির রাস্তা কাদা। তো আমার মনে আছে এক হাঁটু কাদা পেরিয়ে পেরিয়ে আমি হাঁটতে পারতাম না। হ্যাঁ 4 বছর 5 বছর বয়স, তো আমি হাঁটতে পারতাম না, কাদাতে ঢুকে যেতাম। তো আমার খুব মনে আছে আমার পিসেমশাই আমাকে কোলে করে নিয়ে যেতেন, কিংবা আমার বাবা নিয়ে যেতেন কোলে করে। তারপর মেলাতে ঘোড়া, খেলনা কেনা, অনেক কিছু কিনতাম। আর যেটা করতাম দিদি, ছোটবেলায় আমি আর আমার ভাই দুজনে মিলে রথ বানাতাম, আমার বাবা
1: আচ্ছা,
2: বানিয়ে দিতেন রথ,
1: হুম হুম
2: তো সেই রথটা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতাম, এবং অনেক ছেলেই আমাদের সঙ্গে আসার জন্য
1: সকলে
2: বলতো,
1: জুড়ে যেত। হ্যাঁ হ্যাঁ
2: দিয়ে যেত, কিন্তু আমরা নিতাম না তো তাদেরকে, ভাগটা দিতে হবে বলে আমরা নিতাম না দু ভাই বোনে। হ্যাঁ, যে না তোদেরকে করতে হবে না, আমরা একাই করবো। তো কোনো সময় ভাই টেনে নিয়ে যেত, আমি দাঁড়া খেলতাম, আবার কোনো সময় আমি টানতাম, ভাই খেলতো। এইভাবে এইভাবে যা পেতাম, 25 পয়সা,
1: খুব
2: 50 পয়সা, ওইটাই খুব আনন্দ হতো।
1: একদম,
2: হ্যাঁ
1: খুব ভালো লাগলো অম্বিকা দি, ভীষণ ভালো লাগা।
3: ছোটবেলার সেই
1: হ্যাঁ হ্যাঁ
3: স্মৃতিচারণা, তাই না?
2: খুব
3: এই
2: ভালো
3: ভালো
2: লাগবে
3: লাগাগুলো
1: আপনারা।
3: কিন্তু
1: হ্যাঁ
3: সারা জীবন থেকে যায়।
1: সত্যি, তনুকা
3: হ্যাঁ
1: ওনারা বলছেন আমাদেরও ছোটবেলার কথা কিন্তু মনে
3: মনে
1: পড়ে
3: পড়ছে,
1: যাচ্ছে, তাই
3: ঠিক।
1: না? আমি আমার দাদাকে নিয়ে এরকম একটা ছোট্ট রথ বানিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতাম, সেটার আলাদাই একটা আনন্দ ছিল
3: হ্যাঁ
1: যেটা এখনকার দিনের বাচ্চাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই না।
3: না, আসলে ওরা তো চোখের সামনে সেভাবে দেখে না, দেখলে ঠিকই।
1: হ্যাঁ।

0: হয়তো হতো,
1: হ্যাঁ
0: আমরাই
1: হ্যাঁ
0: হয়তো সেই পরিবেশটা দিতে
1: দিতে
0: পারিনি।
1: পারিনি,
0: আরো
1: ঠিক।
0: একজন শ্রোতা বন্ধুর সাথে কথা বলে নেবো। হ্যালো,
2: হ্যাঁ দিদি,
0: হ্যাঁ নমস্কার,
2: হ্যাঁ বলছি যে আমার কথাটা তো সম্পূর্ণ হলো না, তার আগেই ফোনটা কিন্তু আপনাদের
0: কেটে
2: ইয়ে হয়ে গেল।
0: গেছে। আচ্ছা,
2: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ,
2: হ্যাঁ, তো সেটাই আর কি, মানে ওই
1: অমিতাভ বাবু
2: বলছিলাম যে,
1: বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ
0: বলুন,
2: হ্যাঁ হ্যাঁ দিদি, কথাটা সম্পূর্ণ হলো না।
1: হ্যাঁ বলুন বলুন।
2: হ্যাঁ, তো আমি দুঃখিত দ্বিতীয়বার ঢোকার জন্য, এবং
0: না
2: শ্রোতা
0: না না
2: বন্ধুদের কাছেও মার জন্য চাইছি।
0: বলুন।
2: তো যে জিনিসটা হলো আর কি, মানে ওই চোর পাকা যেটা আমরা বলছিলাম, আমি মানে শেষ করেছিলাম যেখানে, সে কাঁঠাল, তো কাঁঠাল খেয়ে আমার একটু মানে এই উদরের একটু গন্ডগোল হয়েছিল দিদি। হ্যাঁ,
1: আচ্ছা,
2: তো উদরের গন্ডগোল হওয়ার পর আজকে একটু মানে সুস্থ বোধ করে আপনাদের সঙ্গে এই দুবার হলো কথা, সকালে হয়েছে
1: হ্যাঁ
2: এখন
1: হ্যাঁ
2: বলছি। আর আপনাদের এই অনুষ্ঠানটা এমন একটা অনুষ্ঠান দিদি, হ্যাঁ, যেখানে আপনাদের মানে প্রত্যেকের যে আন্তরিক ব্যবহারটা আপনার পাই, সত্যি করেই মনে হয় যে সত্যি কোনো আপনজনের সঙ্গে কথা বলছি। আর
1: ধন্যবাদ
2: এটাই
1: ধন্যবাদ।
2: আমাদের আপনাদের হ্যাঁ মানে সাফল্যের USP, এটুকুই শেয়ার করলাম। ভালো
1: বাহ,
2: থাকবেন, নমস্কার
1: ধন্যবাদ
2: নেবেন।
0: ধন্যবাদ, ভালো
1: খুব
0: থাকুন,
1: ভালো
0: সাথে
1: লাগলো
0: থাকুন।
1: আপনার
0: হ্যাঁ
1: সাথে কথা বলে। আসলে এত সুন্দরভাবে আপনারাও কথা বলেন আমাদের সঙ্গে,
0: কোথাও
1: সে
0: গিয়ে
1: কারণে
0: ওনাদেরকে
1: আমরা, হ্যাঁ
0: আমাদেরও নিজেদের মানুষ বলেই মনে হয়।
1: মনে হয়
0: অদৃশ্য
1: একেবারে।
0: একটা সুতোর মধ্যে আমরা কিন্তু বন্ধিত হয়ে গিয়েছি। এই আপনারাও যেমন আমাদের আপন হয়ে গিয়েছেন, আমরাও সেরকম আপন হয়ে গিয়েছি আপনাদেরও। আমরা আছি রথে স্মৃতি কথাই, তবে তনুকা
1: হ্যাঁ
0: এবার একটু গান শোনা যাক।
1: একদম একদম,
0: কি
1: অনেকক্ষণ
0: গান
1: থেকে
0: শোনাবে
1: ভাবছিলাম।
0: বলো।
1: এবার আমরা উৎপলা সেনের কণ্ঠে একটা গান শুনি।
0: একদম।

0: তনুকা, কালকে রথের মেলার জিলিপিতে তুমি খেয়েছো বললে, তবে রথের মেলার জিলিপি, আচ্ছা একজন শ্রোতা বন্ধু আছেন, দেখে নিই আগে কে রয়েছেন। আচ্ছা, তুমি ছোটবেলায় রথে কি করতে তনুকা?
1: সত্যি কথা বলতে কি, আমি কিন্তু রথের মেলা মানে মনে মনে ভেবেছি, দেখেছি হয়তো কখনো এক দুবার, কিন্তু প্রতিবারই যে নিয়ম করে যাওয়া সেটা কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। হ্যাঁ হ্যাঁ, হয়তো কোনো কারণ ছিল, এখন সেসব কারণ মনেও নেই, কিন্তু সেই আমেজটা কিন্তু আছে।
0: হ্যাঁ, একজন শ্রোতা বলতে রয়েছেন। হ্যালো।
2: হ্যালো। হ্যাঁ, হ্যালো হ্যালো দিদিভাই, নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ, জয় জগন্নাথ।
0: জয়
1: জগন্নাথ
2: দিদিভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল
0: বলছেন। রথের শুভেচ্ছা আপনাকে।
2: হ্যাঁ, আপনাদেরকেও দুই দিদিভাইকে আমার শুভেচ্ছা দিদিভাই রথে।
0: হ্যাঁ,
2: এবং দেখুন কাল ভিজে ভিজে রথ উপভোগ করেছি, এবং বাচ্চা বাচ্চা ছেলেরা সব রথ নিয়ে বেরিয়েছিল দিদিভাই, এবং তাদেরকে সেই দক্ষিণা দেওয়া আর নকুল দানা দিয়ে দিচ্ছিল হাতে হাতে, একটু করে নকুল দানা আর একটা বড় ইস্কনের রথ বেরিয়েছিল, সেই রথে আর কি জিলাপি দিচ্ছিল আর লাড্ডু। তো সেই জায়গায় খুব আনন্দ লাগলো, পুরোনো দিনের স্মৃতিটা আবার ফিরে এলো। আমরা যখন রথ মানে রথের দিন আমরা সেই আমাদের পাশেই আর কি মানকর বলে একটা জায়গা আছে, এখান থেকে আপনার 3 কিলোমিটার দূরে, সেইখানে আর কি টিনের রথ আছে, একটা লোহার লোহার তৈরি আর কি, চাকা সব লোহার, সেই রথ দেখতে যেতাম দিদিভাই। এবং তখন তো আর বাস টাস বেশি ছিল না, তখন ওই হেঁটে হেঁটেই চলে যেতাম ওখানে রথ দেখতে, এবং সেই রথের একটা মজা ছিল দিদিভাই। হ্যাঁ, ওখানে গেলে জিলাপি, তারপরে পাঁপড় আর প্রচুর কাঁঠাল, আম আর কলা, এইটা যে এত বড় হাট, সেই সত্যি করেই মানে আপনার মানে পুরো মেলাটার মধ্যে আম কাঁঠাল আর কলার ভর্তি। আর
0: সেইখানে
2: হ্যাঁ, আর রথটা সেই দড়ি ধরে টেনে বার করা হতো, হ্যাঁ বেশি দূর নিয়ে যাওয়া যেত না, কারণ লোহার তো বিরাট ভারী দিতে যায়, সেই একবার টেনে বার করা, আবার 8 দিন পরে উল্টো রথে আবার ওটাকে টেনে একটা সেট তৈরি করা ছিল, তার মধ্যে ঢুকিয়ে রাখা হয়। এবং সেই জায়গায় দিদিভাই প্রচুর লোকের সমাগম হতো, এবং আমরা ওই আনন্দ করতাম, রাত্রে 8টা অবধি ওখানে থাকতাম দিদিভাই। সেই জায়গায় মানে বাবা আবার সেই গিয়ে ধরে নিয়ে আসতো যে চল বাড়ি চল, তো সেই জায়গাটা খুব আনন্দ ছিল। এখনকার দিনের আর আনন্দটা সেই আনন্দ নেই দিদিভাই, কারণ হ্যাঁ সব ফিকে পড়ে গেছে, কারণ এখনকার ছেলেমেয়েরা ওই রথ বলে কিছু জানে না, ওরা সব মোবাইল নিয়ে আসক্ত দিদিভাই। তো সেই জায়গাটা আমার দেখলে, হ্যাঁ সেইটা দেখলে না আমাদের খুব মানে আশ্চর্য লাগে, যে এরা কি করে মানে পৃথিবীটা দেখবে আর বুঝবে। হ্যাঁ, ঠাকুর
0: পরিবর্তন হচ্ছে, তো
2: আমরা
0: যেভাবে শৈশবটা উপভোগ করেছি এখনকার বাচ্চারা তাদের মতো করে হয়তো উপভোগ করছে, আমরা আমাদের সাথে মেলাতে গিয়ে হয়তো আক্ষেপটা করি ঠিকই, কিন্তু তাদের আনন্দ হয়তো তাদের মতো করে খুঁজে নেয় ঠিকই,
1: আমরা যাতে আনন্দটা পেয়েছি ওরা হয়তো অন্য কিছু
0: থেকে পাচ্ছে। তবে হ্যাঁ, বাঙালি মাত্রই তো আমাদের 12 মাসে 13 পার্বণ, এবং এই রথ উৎসব, এই উৎসবগুলো যাতে বাঙালি হয়ে একজন বাচ্চা, আমাদের পরবর্তী প্রজন্মরা উপভোগ করতে পারে, সেটা আমাদের হয়তো কোথাও চাওয়া থেকে যায়।
2: তবে
1: দেখবেন, আপনি যদি আগ্রহ করে কোনো বাচ্চাকে আপনার শৈশবের গল্প বলেন, তাহলে ওরা কিন্তু ভীষণ আগ্রহ সহকারে শোনে, কিন্তু ওরা চেষ্টা করে মানে শোনে, অজানাকে জানা না, না শুনবে, নিশ্চয়ই শোনে।
0: আজকে একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মাঝে মাঝেই দেখছি কোথাও হয়তো নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে।
1: আচ্ছা, আমরা কি
2: দিদিভাই ভালো খুব একটা নেই, কারণ এই কারণে এমনি তো চোখে দেখতে পায় না, সেটা তো বিগত দিন থেকে লাইন আবার কিডনির সমস্যার জন্য এখন ভুগছি। এখন ওই কোনোদিন ভালো থাকছি, কোনোদিন আপনাদের কোনোদিন আসতে পারছি না, মানে
0: এইবার বুঝতে পারছি। হ্যাঁ, না না, সুস্থ হয়ে উঠবেন, দ্রুত আরোগ্য লাভ করুন, সেটাই আমাদের কাম্য। বলবেন আপনি।

0: ভাবে মানে তৈরি করতাম আর কি।
1: হুম
0: এখন এই দিনটা তো আর নেই দিদি ভাই, এখন সমস্ত কিছু মানে পাল্টেছে। আর এতটা এখন বড়দের মধ্যে এখন তো প্রায় আমরা 60-এর দোরগোড়ায়। তা যেহেতু মানে যে সমস্ত ছেলেরা রয়েছে এখন দেখছি বাচ্চারা বেশি রথের, আপনার ওদের বেশি মানে ওরাই বেশিরভাগ রথ।
1: একদমই বাচ্চাদের মধ্যে এই উৎসাহটা উদ্দীপনাটা বেশি দেখা যায়।
0: হ্যাঁ
1: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা করি, সাথে থাকুন, হুম জুড়ে থাকুন। নমস্কার।
0: নমস্কার।
1: নমস্কার তনুকা,
2: হ্যাঁ
1: এবার
2: আমরা
1: একটু
2: তাহলে
1: গান
2: গান
1: শোনা যাক।
2: হ্যাঁ
1: কি গান শোনাবে বলো।
2: আমরা এর পরে যে গানটি শুনবো সেই গানের শিল্পী তালাত মাহমুদ।
1: বেশ।

0: তনুকা, আমরা সুন্দর সুন্দর দুটো গান শুনলাম, এবার একটু আমরা গল্প করি। তবে সময় গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, যদিও এই যে রথযাত্রার উৎসব এখন চলছে, রথের মেলা বিভিন্ন জায়গায় চলছে। রথ তো শুধু আমাদের ধর্মীয় উৎসব না, সেখানে অনেক স্মৃতি আমাদের জড়িয়ে থাকে। ছোটবেলার কোথাও মাটির পুতুল, রঙিন বেলুন, জিলিপি পাঁপড় ভাজা তো তার সাথে রয়েছেই রয়েছে।
1: মাটির খেলনা, মাটির খেলনা কিন্তু ছোটবেলায়
0: ছোটবেলায়
1: হ্যাঁ সবাই সেই
0: অপেক্ষা করে থাকতাম যে কখন
1: রথের মেলা থেকেই কিনবো।
0: তবে এই আমাদের উত্তরবঙ্গে কিন্তু একটি বিশেষ ফল ঠিকই রথের সময় পাওয়া যায়, কি বলতো?
1: মনে পড়ছে না
0: লটকা, যেটি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু সেভাবে পাওয়া যায় না। উত্তরবঙ্গে এই রথের সাথে লটকা ফল কিন্তু বেশ জড়িত আছে দেখেছি, এবং সেই লটকা ফলটি এই সময়ে কিন্তু পাওয়া যায়, বারো মাস কিন্তু পাওয়া যায় না। রথের মেলাতে বিক্রিও হয় ভীষণভাবে।
1: বলার পরে আমার মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি তো তাই।
0: আর আমরা আজকে এই রথের স্মৃতিতে চড়ে আমরা কিন্তু অনেকটা পথ এগিয়ে এসেছি, তবে একদম শেষ গান আমরা শুনবো ভূপেন হাজারিকার কণ্ঠে।

এই গানটির সাথেই আজকের মতো শেষ হলো লাইভ ফোনিন অনুষ্ঠান। আগামীকাল আবারও ঠিক এই সময়ে আপনাদের সকলের সাথে কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আকাশবাণী শিলিগুড়ি।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং একই সাথে নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজ দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠদান করবেন শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অসীমা মিশ্র। পাঠ গ্রহণে ওই বিদ্যালয়ের 2 শিক্ষার্থী রাখি রায় ও প্রিয়া ওরাও।
2: নমস্কার, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বিদ্যার্থীদের জন্য আজকের এই অনুষ্ঠানে, সংস্কৃত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অসীমা মিশ্র, শালবাড়ি হাইস্কুলের শিক্ষিকা। আমার সাথে সহযোগিতা করবে আমাদের স্কুলের 2 ছাত্রী রাখি রায় এবং প্রিয়া ওরাও।
3: নমস্কার।
2: আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নাটক। তোমরা জানো তোমাদের গদ্য, পদ্য এবং নাটক আছে। সেই নাটকের মধ্যেই অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে অংশবিশেষ দুর্বাশস অভিশাপ, তোমাদের যেটা পাঠ্য সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যখন আমরা কোনো টেক্সট বা নাটক পড়ি তখন আমাদেরকে প্রথমে সেটার সম্বন্ধে জানতে হয় কি উৎস, সেটার উৎস কি, কোথা থেকে নেওয়া হয়েছে। এবং যেহেতু এটা এখানে MCQ তোমাদের আসবে 4th semester, তাই MCQ এই ছোট ছোট কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে কিন্তু এই দুর্বাশস অভিশাপ এই অংশটি নেওয়া হয়েছে। এবার অভিজ্ঞান শকুন্তলমের উৎস কি, অভিজ্ঞান শকুন্তলমের উৎস হচ্ছে মহাভারত। তাহলে মহাকবি কালিদাস তার যে শ্রেষ্ঠ নাটক অভিজ্ঞান শকুন্তলম নাটক, সেই অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে দুর্বাশস অভিশাপ এই অংশটি নেওয়া হয়েছে। এবারে কোশ্চেনও আসতে পারে যে কালিদাস কতগুলি নাটক রচনা করেছিলেন। কালিদাস 3 নাটক রচনা করেছিলেন, মনে রাখবে তোমরা, তোমাদের কিন্তু এটা লাগবে। কালিদাস 3 নাটক রচনা করেছিলেন, কি মালবিক অগ্নিমিত্রম, বিক্রম উর্বশীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলমের 7 অঙ্কের মধ্যে চতুর্থ অঙ্ক, সেই চতুর্থ অঙ্কের একটা ছোট্ট অংশ হচ্ছে এই দুর্বাশস অভিশাপ। কালিদাস সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি যে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছে মহাকবি কালিদাস, যাকে বাণীর বরপুত্র বলা হয়। তার পরিণত বয়সের রচনা এই অভিজ্ঞান শকুন্তলম। আমরা টেক্সটে চলে যাচ্ছি, আমাদের মূল শ্লোক যেখান থেকে আরম্ভ হচ্ছে দুর্বাশস অভিশাপের পাঠ্যাংশ, সেইখানে আমরা চলে যাচ্ছি। দেখো, যখন মঞ্চে কোনো নাটক অভিনীত হয় তখন আমাদেরকে সেটা একটুখানি কল্পনা করে নিতে হয় যে মঞ্চের নাটকের সামনে আমাদের নাটকীয় পাত্রপাত্রী যারা আছে সেই জিনিসটা আমাদেরকে কল্পনা করে নিতে হবে। তো তোমরাও যদি এই জিনিসটা কল্পনা

0: করে নাও, তাহলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রথমেই কি বলছে দেখো, ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে, ততঃ প্রবিশতঃ কুসুমাবচয়ং নাট্যয়ন্তৌ সখৌ। এইখানেই কিন্তু কোশ্চেনটা প্রথম এক একটা লাইন ধরে কিন্তু তোমাদেরকে পড়তে হবে, এবং শর্ট কোশ্চেনের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, ততঃ প্রবিশতঃ, ততঃ হচ্ছে একটা অব্যয় তোমরা জানো, ততঃ মানে তারপর, প্রবিশতঃ মানে মঞ্চে দুজন প্রবেশ করলো, কুসুমা বচয়ম পুষ্প চয়ন, কুসুমা কুসুম শব্দের অর্থ কি পুষ্প, এবং এটার কিন্তু সংস্কৃত প্রতিশব্দও আসে, সেটা হচ্ছে পুষ্প। নাট্যয়ন্তৌ সখৌ, এই দুটোই কিন্তু দ্বিবচনে ব্যবহার করা হয়েছে, যেহেতু দুজন সখী এখানে প্রবেশ করেছে। কে সেই দুজন সখী? শকুন্তলার দুজন সখী অনসূয়া এবং প্রিয়ংবদা। এটাও কিন্তু শর্ট কোশ্চেনের জন্য তোমাদের ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখবে। অনসূয়া এবং প্রিয়ংবদা এই হচ্ছে দুজন সখী, সেই জন্য এখানে সখৌ এই পদটি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে সখৌ পদে কাকে বোঝানো হয়েছে যদি কোশ্চেন আসে, যেহেতু তোমাদের MCQ আসবে, তাই বারবার বলে দিচ্ছি এই শর্ট কোশ্চেনগুলো, যে সখৌ পদে কাকে বোঝানো হয়েছে, সেখানে ধরো অপশন দেওয়া থাকলো, সেখানে অপশন কিন্তু হবে অনসূয়া এবং প্রিয়ংবদা, অনসূয়া নয়। কিন্তু যে ভুলটা তোমরা ছাত্রছাত্রীরা করো সেটা কিন্তু করবে না, অনসূয়া। ঠিক আছে, অনসূয়া এবং প্রিয়ংবদা, শকুন্তলার দুই সখী। এইবার তারপরে কি বলছে, এবার অনসূয়া বলছে দেখো, হলা প্রিয়ংবদে যদ্যপি গান্ধর্বেন বিবাহ বিধিনা নিবৃত্ত কল্যাণা শকুন্তলা অনুরূপ ভর্তি গামিনী সংবৃত্তা ইতি নিবৃতম মে হৃদয়ম তথাপি এতাবৎ চিন্তনীয়ম। অনসূয়া বলছে যে তার বন্ধু অর্থাৎ তার সখী প্রিয়ংবদাকে বলছে যে যদিও গান্ধর্ব মতে শকুন্তলা তার যোগ্য স্বামী লাভ করেছে, আমার মনে আনন্দও হচ্ছে, তবুও কিন্তু এই বিষয়ে আমার দুশ্চিন্তা থেকে যাচ্ছে।
1: ম্যাম, একটা কোশ্চেন জিজ্ঞাসা করার ছিল যে এখানে ওর বিবাহ হয়েছে গান্ধর্ব বিবাহ।
0: হ্যাঁ, গুড কোশ্চেন। গান্ধর্ব বিবাহ হচ্ছে, মনুসংহিতাতে আট প্রকার বিবাহের উল্লেখ আছে, তার মধ্যে গান্ধর্ব বিবাহ হচ্ছে, আমি বলতাম এটার সম্বন্ধে ডিটেলসে, খুব ভালো লাগলো তুমি কোশ্চেন করলে। গান্ধর্ব বিবাহ হচ্ছে এক প্রকার বিবাহ যা মনুসংহিতাতে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই বিবাহের মাধ্যমে পাত্র এবং পাত্রী দুজনকে পছন্দ করে এবং মাল্যদানের মাধ্যমে নিজেদেরকে স্বামী স্ত্রী রূপে গ্রহণ করে, এই হচ্ছে গান্ধর্ব বিবাহ। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পুরো নাটকটার মধ্যে মেন পার্ট হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নাটক, যেহেতু প্রথমে আমি বলেছি, তাহলে নায়িকা হচ্ছে শকুন্তলা এবং নায়ক হচ্ছে হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত, আমরা একটু পরেই পাব, এবং আমি গল্পটার সম্বন্ধে একটুখানি আলোচনাও করে নিই। এই প্রসঙ্গে যখন তুমি বললে যে অনসূয়া এবং প্রিয়ংবদা হচ্ছে শকুন্তলার দুই সখী, শকুন্তলা মহর্ষি কর্ণ হচ্ছে পালক পিতা, মানে মহর্ষি কর্ণ এই অনসূয়া প্রিয়ংবদা এবং শকুন্তলাকে আশ্রমে পালন করেছেন। শকুন্তলার অরিজিনাল বাবা মা হচ্ছে বিশ্বামিত্র ঋষি এবং অপ্সরা মেনকা, তার ঔরসে জন্মগ্রহণ করেছেন শকুন্তলা। এবার শকুন্তলা, অনসূয়া এবং প্রিয়ংবদা আশ্রমে বড় হয়েছে এবং আশ্রমের পরিবেশেই বড় হয়েছে, এবং তার ফলে কি হয়েছে, শহরের কুটিলতা জটিলতা এগুলো থেকে তারা অনেকটাই দূরে থাকে, এবং দুষ্যন্ত সেই সময় কোনো একটা কারণে মহর্ষি কর্ণের আশ্রমে এসে উপস্থিত হন, এবং সেই সময় তাদের মধ্যে প্রেম শুরু হয়, যেটাকে বলা হয় লাভ এট ফার্স্ট সাইট। দুষ্যন্তকে দেখেই এবং শকুন্তলাকে দেখে একে অপরের পছন্দ হয় এবং তারা দুজনে প্রেমে আবদ্ধ হয়। তারপরে গান্ধর্ব মতে তারা বিবাহ সম্পন্ন করেন, কিন্তু এই পুরো ব্যাপারটা তার দুই সখী অনসূয়া এবং প্রিয়ংবদা ছাড়া আর কেউ জানত না আশ্রমে। তো সেই কারণেই এইখান থেকে যে নাটকটা শুরু হচ্ছে, তোমরা অর্ধেকটা থেকে পড়ছো, এখানে তারা চিন্তা করছে যে তারা ফুল তুলছে, এবং ফুল তুলতে তুলতে অনসূয়া এবং প্রিয়ংবদা নিজেদের মধ্যে গল্প করছে যে বিয়েটা তো হয়ে গেল গান্ধর্ব রীতিতে, কিন্তু তবুও আমার চিন্তা হচ্ছে। কাকে নিয়ে চিন্তা হচ্ছে? দুষ্যন্তকে নিয়ে চিন্তা হচ্ছে। কেন চিন্তা হচ্ছে এইবার আমরা এখানে পড়ব। কি বলছে যে প্রিয়ংবদা অনসূয়ার ওই দুশ্চিন্তা শুনে জিজ্ঞেস করছে, কথমিব, কীরকম, কেন তোমার এত দুশ্চিন্তা হচ্ছে? অনসূয়া বলছে, অদ্য স মানে সেই রাজা, অর্থাৎ স রাজর্ষি অর্থাৎ রাজা দুষ্যন্ত, অদ্য স রাজর্ষি ইষ্টিম পরিসমাপ্য ঋষিভি বিসর্জিত আত্মন নগরম প্রবিশ্য অন্তঃপুর সমাগত ইতগতম বৃত্তান্তম স্বরতি বা ন বা ইতি। অর্থাৎ দুষ্যন্ত তার যজ্ঞ পরিসমাপ্ত করে ঋষিদেরকে বিদায় দিয়ে তার নিজের নগরে অর্থাৎ হস্তিনাপুরে ফিরে গেছেন এবং অন্তঃপুর চারিণীদের সঙ্গে মিলিত হয়ে তার যে এই ঘটনা মনে থাকবে কি থাকবে না, কারণ দুষ্যন্ত বিবাহিত এবং সেখানে তার রাজমহিষীরা আছেন, তো সেখানে গিয়ে এই শকুন্তলার কথা আর মনে রাখবে কি না তার চিন্তা হচ্ছে। কার চিন্তা হচ্ছে? অনসূয়ার। এবং সে সেই চিন্তাটা প্রিয়ংবদাকে জানাচ্ছে। প্রিয়ংবদা তার কথা শুনে বলছে, বিশ্রদ্ধা ভব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন, তোমাদের কোশ্চেন আসতে পারে বক্তাকে, বিশ্রদ্ধা ভব অর্থাৎ নিশ্চিন্ত হও, ন হি তাদৃশা আকৃতি বিশেষা গুণ বিরোধ না।

অবন্তী, এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সুন্দর চেহারা বিশিষ্ট যে ব্যাপারটা, মানে দুষ্যন্তের যে সুন্দর চেহারা, সেই রকম সুন্দর চেহারার মানুষ এতটা গুণবিরোধী কাজকর্ম করতে পারে না। অর্থাৎ মানুষের বলেন, আমরা আমরাও এই কথাটা দেখবে ইংলিশেও এই কথাটা আমরা বলি যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অব দ্য মাইন্ড, অর্থাৎ মানুষের মুখ দেখে অনেক কিছু আমরা বুঝতে পারি। তাই দুষ্যন্তের মধ্যেও ওই রকম একটা ব্যাপার আছে যে এত সুন্দর রাজপুরুষ, সুদর্শন পুরুষ এবং তার গুণ যতটুকু আমরা দেখেছি, আমার মনে হয় না যে গুণবিরোধী না, অর্থাৎ ও গিয়ে যে ভুলে যাবে অন্তঃপুরচারিণীদের সাথে মিলিত হয়ে শকুন্তলাকে ভুলে যাবে, এরকম কোনো কিছু হতে পারে না। প্রিয়ঙ্কাদা বলছে, এই পুরো ঘটনাগুলোই কিন্তু প্রিয়ঙ্কাদা বলছে, কাজেই এই লাইনগুলো কিন্তু মনে রাখবে যে বক্তাকে। কিন্তু তাতহ, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু তাতহ ইদানিম ইমম বৃত্তান্তম শ্রুত্বা ন জানে কিম প্রতিপৎসতে ইতি। অর্থাৎ তা তো মানে এখানটাতে বলা হচ্ছে কি, মহর্ষি কর্ণকে, যে কর্ণ তাদের পালক পিতা, শকুন্তলাকে ছোট থেকে বড় করেছে, সেই পালক পিতা এই ঘটনাটা শুনে, কারণ এর যে বিবাহ হয়েছে গন্ধর্ব মতে যে দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়েছে এটা কিন্তু কেউ জানতো না, তো সেই ঘটনাটা যখন তার বাবা জানবে তখন কিভাবে তার রিয়াকশন হবে, কি বলবে, সেই ঘটনাটার জন্যই তারা বলছে যে না জানি এই ঘটনা শুনে তিনি কি মনে করবেন। ঠিক আছে, এরপরে দেখো, আচ্ছা দুটো কথা বলে দিই এই ক্ষেত্রে, শকুন্তলা এই যে নামটা আমরা পেলাম, তাহলে আমরা যদি দুর্বাসস অভিশাপে নায়িকার সম্বন্ধে আমরা কি পাচ্ছি, নায়িকাকে শকুন্তলা, আচ্ছা আর নায়ক হচ্ছে দুষ্যন্ত, এবং শকুন্তলা আর যে দুই প্রিয় সখী, সেই দুই প্রিয় সখীর নাম অনসূয়া এবং প্রিয়ঙ্গদা। ঠিক আছে, এই কটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, তাদের যে বিবাহ হয়েছিল সেটা কি হয়েছিল, গান্ধর্ব মতে তাদের বিবাহ হয়েছিল, এটাও মনে রাখবে। একটুখানি বলে দিই, অনসূয়া শব্দের অর্থ হচ্ছে যে যে নারীর মনে কোনো হিংসা নেই, ঠিক আছে, অসূয়া। আর প্রিয়ঙ্গদা মানে হচ্ছে যে সবসময় প্রিয় কথা বলে। আর শকুন্তলার এই নামের অর্থ, সে শকুন্তলাকে বিশ্বামিত্র এবং মেনকার ঔরসে যখন তার জন্ম হয়, তার জন্মের পরে তাকে মা তার পরিত্যাগ করে বনে, এ সেই বনে সে শকুন্ত অর্থাৎ পাখিদের দ্বারাই তাকে রক্ষা করা হয়েছিল বলে তার নাম হয়েছিল কিন্তু শকুন্তলা। ঠিক আছে, আর দুষ্যন্ত হচ্ছে এই নাটকের নায়ক, যিনি হস্তিনাপুরের রাজা, এটাও মনে রাখবে। মৃগয়াতে এসে তিনি কিন্তু মহর্ষি কর্ণের আশ্রমে উপস্থিত হন এবং সেখানেই শকুন্তলার সঙ্গে তার প্রণয় এবং বিবাহ হয়। আর গান্ধর্ব বিবাহের কথা আমি বললামই যে আট প্রকার বিবাহের উল্লেখ পাওয়া যায়, তার মধ্যে এক প্রকার বিবাহ হচ্ছে গান্ধর্ব বিবাহ। ঠিক আছে, এবার পরেরটা দেখো, অনসূয়া বলছে যথা অহম পশ্যামি তথা তস্য অনুমতম ভবেত, অর্থাৎ আমি যেমন ভাবছি তাতে তার অনুমতি হওয়া উচিত। তা কার অনুমতি হওয়া উচিত, এখানে মহর্ষি কর্ণের কথা বলছে, যে কারণ আগের লাইনে আমরা কি পড়লাম যে মহর্ষি কর্ণ এটাকে মেনে নিবে কিনা সেই বিষয়ে তাদের সংশয় আছে, তাই তারা ভাবছে যে তার অনুমতি হবে কিনা। তখন অনসূয়া বলছে যে না, আমি যেরকম ভাবছি তাতে তার অনুমতি হওয়া উচিত। প্রিয়ঙ্গদা বলছে কথমিব কিভাবে, অনসূয়া বলছে গুণবতে কন্যাকা প্রতিপাদনিয়া অয়ম তাব তাতস্য প্রথম সংকল্প, এটাও খুব ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন করবে, তোমরা বাড়িতে পড়বে ভালো করে, তাতস্য প্রথম সংকল্প, তাত শব্দে কিন্তু মহর্ষি কর্ণকে বলা হয়েছে, বোঝানো হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। এবং প্রথম সংকল্প অর্থাৎ প্রত্যেকটা পিতার একটা সংকল্প অর্থাৎ ইচ্ছা থাকে যে একটা সুযোগ্য পাত্রে তার কন্যাকে সম্প্রদান করবে, গুণবান পাত্রে তার কন্যাকে সম্প্রদান করবে। সেই ক্ষেত্রে এখানেও তাই বলছে যে গুণবতে কন্যাকা প্রতিপাদনিয়া অয়ম তাবৎ তাতস্য প্রথম সংকল্প, অর্থাৎ গুণবান পাত্রেই কন্যাকে সম্পাদন করা, এটাই ছিল কিন্তু মহর্ষি তাত অর্থাৎ কর্ণে একমাত্র এবং প্রথম সংকল্প। এবং তারপর কি বলছে, তাম যদি দৈবম এব সম্পাদয়তি, দৈবম মানে এটা যখন নিজেই হয়ে যাচ্ছে, অর্থাৎ ভগবান ঈশ্বর যখন নিজেই এটাকে পূরণ করছেন, ননু অপ্রয়াসন কৃতার্থ গুরুজন, তাই সমস্ত মানে দৈবই যখন এটা করে দিচ্ছে তখন গুরুজন সেখানে তাকে ধন্য, মানে গুরুজনরা নিজেরাই সেখানে ধন্য হয়ে যাচ্ছে। এবার প্রিয়ঙ্গদা বলছে পুষ্পভাজনম, পুষ্পভাজনম মানে কি বলতো, ফুলের সাজি, পুষ্পভাজনম বিলক্ষ সখী অবচিতানি বলিকর্ম পর্যাপ্তানি কুসুমামি, মানে অনেক পুজোর জন্য ফুল তোলা হয়েছে, অনসূয়াকে বলছে, অনসূয়া বলছে এবার ননু প্রিয় সখা শকুন্তলায়া সৌভাগ্য দেবতা অর্চনীয়া, বলছে না না, প্রিয় সখী শকুন্তলার ভাগ্য দেবতার জন্যও তো ফুল লাগবে। এবার প্রিয়ঙ্গদা বলছে যুজ্জতে, অর্থাৎ ঠিক ঠিক ইতি তত এব কর্ম অভিনয়ত, অর্থাৎ এই কার্য করতে করতেই তারা ফুল তুলতে লাগলেন আবার। ঠিক আছে, এবার কি বলছে, ঠিক সেই সময় যখন ফুল তুলছে সেই সময় নেপথ্যে, অর্থাৎ আমরা পুরোটা এটা কিন্তু একটা মঞ্চে অভিনয় যে করছে সেটা আমরা কল্পনা করে নিচ্ছি, এবার তারা পেছন থেকে শুনতে পাচ্ছে অয়ম অহং ভো, অর্থাৎ একটা জোরে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, অর্থাৎ আমি এসেছি, অয়ম অহং ভো, এই যে আমি। অনসূয়া বলছে কর্ণদত্ত, অর্থাৎ মানে কানটা দিয়ে মানে শুনছে, এরকম এরকমভাবে বলছে।

সখি অতিথিনাম ইব নিবেদিতম, বলছে সখি মনে হচ্ছে কোনো একটা অতিথির আগমন হয়েছে। প্রিয়ংবদা বলছে ননু উটজ সন্নিহিতা শকুন্তলা আত্মগতম অদ্য পুন হৃদয়ন অসন্নিহিতা, বলছে ওখানে তো শকুন্তলা আছে, কুটিরে শকুন্তলা আছে, উটজ শব্দের অর্থ হচ্ছে শকুন্তলা, ঠিক আছে মনে রাখবে, কুটিরে শকুন্তলা আছে কিন্তু আজ আবার সে খুব অন্য মনস্ক, তার মানে তার মন নেই তার কাছে, তারা বলছে কিন্তু তারা জানে শকুন্তলার মনের অবস্থা কীরকম, মানে বন্ধু তো সেই না যে আমাদের মনের কথা বুঝতে পারবে, যে আমাদের পরিস্থিতি বুঝতে পারবে, যাকে কিছু বলার প্রয়োজন হবে না তাও সে আমাদেরকে বুঝতে পারবে। তাই অনসূয়া এবং প্রিয়ংবদা হচ্ছে শকুন্তলার প্রিয় সখী, যারা শকুন্তলার অবস্থাটা বুঝতে পারছে যে বিয়ের পরেই তাকে তার স্বামী ছেড়ে চলে গেলেন এবং শকুন্তলা তার নিজের মধ্যে নেই, যদিও এখানে অতিথি সৎকারের ভার শকুন্তলার উপরেই ন্যস্ত ছিল। এরপর কি বলছে অনসূয়া, বলছে ভবতু থাক অলম, অর্থাৎ দরকার নেই, এতাদভি কুসুময়ী ইতি প্রস্থিতে, মানে যথেষ্ট ফুল হয়ে গেছে এবার চলো আমরা চলি। এই কথা বলতে বলতেই ওই যে বাইরে আওয়াজ শুনেছিল অয়ম অহম ভো, অর্থাৎ আমি এসেছি, তারপরেই তারা শুনতে পাচ্ছে চিৎকার একটা নেপথ্যে, কি শুনতে পাচ্ছে, আহ অতিথি পরিভাবিনী বিচিন্তয়ন্তী ইয়মনন্ন মানুষ তপধনং বেচ্ছি ন মাম উপস্থিতম স্বরিষ্বতী তাং ন সবুধিত উপিসন কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব, এইরকম একটা শ্লোকের আওয়াজ তারা শুনতে পেলো। অর্থাৎ মানে কি, আহ অতিথি পরিভাবিনী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ অতিথি পরিভাবিনী শব্দে কাকে বোঝানো হয়েছে, শকুন্তলাকে বোঝানো হয়েছে, মনে রাখবে। কে বলছে কথাটি এখনই বলবো আমি, কে বলছে কথাটি, বলছে বিচিন্তয়ন্তী ইয়মনন্য মানসা, অর্থাৎ তুমি এক মনে যাকে নিয়ে তুমি চিন্তা করছো এবং যার কথা চিন্তা করতে করতে আমার মতো তপস্বীকে তুমি অবজ্ঞা করলে, পাগল যেমন তার নিজের প্রলাপ মনে রাখতে পারে না, সে কি বলেছে সেটা তার মনে থাকে না, ঠিক সেরকমই তোমাকেও তোমার কথা মনে করিয়ে দিলেও সে কিন্তু তোমাকে আর চিনতে পারবে না। অর্থাৎ তাকে একটা অভিশাপ দিল যে তুমি যার কথা চিন্তা করতে করতে আমার মতো তপস্বীকে অবজ্ঞা করলে সেই মানুষটাকে চিনিয়ে দিলেও সে কিন্তু আর তোমাকে চিনতে পারবে না, এইরকমই একটা কথা বলে সে বেরিয়ে যাচ্ছে। এবার কে বলছে কথাটি, বলছে কিন্তু মহর্ষি দুর্বাসা, যিনি আমাদের এই সংস্কৃত তোমার সাহিত্যে প্রচণ্ড ক্রোধী এবং রাগী ঋষি বলে কথিত। এর বিশেষণটা আবার পরের শ্লোকে আছে, আমি বলে দেব যে মহর্ষি দুর্বাসা তিনি আহ অতিথি পরিভাবিনী অর্থাৎ শকুন্তলাকে অভিশাপ দিয়ে চলে যাচ্ছে। কেন? কারণ শকুন্তলার অতিথি সৎকারের ভার তার উপরে ছিল, মহর্ষি কর্ণ তাকে দিয়ে গেছিলো, এবং অতিথি দেবো ভব, আমরা জানি অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথি আমাদের কাছে দেবতার সমান, সেই অতিথি যখন এসেছে তখন তার যথাযোগ্য সম্মান তিনি পাননি, তাই তিনি রাগের বসে এইরকম একটা অভিশাপ দিয়েছিলেন, ঠিক আছে। এরপর কি বলছে দেখো, হা ধিক, এই এটা তো তারা শুনতে পাচ্ছে, অনসূয়া এবং প্রিয়ংবদা শুনতে পাচ্ছে ফুল তুলতে তুলতে, এবং শুনতে পেয়ে বলছে হা ধিক হা ধিক, মানে সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল, অপ্রিয়মেব সংবর্তম, হ্যাঁ কস্মিনোপি পূজা হে অপরাধা শূন্য হৃদয়া শকুন্তলা, আন্ডারলাইন করে রাখবে কথাটা শূন্য হৃদয়া, হ্যাঁ শকুন্তলাকে শূন্য হৃদয়া বলা হয়েছে, মানে তার মন তার কাছে নেই, বলছে কোনো পূজনীয় ব্যক্তির কাছে অন্যমনস্কা শকুন্তলা কিন্তু অপরাধ করলো, এবার সামনের দিকে তাকিয়ে দেখছে কাকে কাকে অবহেলা করলো, তখন বলছে ন খুলু জসমিন কস্মিন উপেয়ে, এ তো যে সে মানুষ নয়, এসো দুর্বাসা সুলভ কোপহ মহর্ষি, এ তো হচ্ছে দুর্বাসা, মহর্ষি দুর্বাসা, সুলভ কোপ শব্দে কাকে বোঝানো হয়েছে, মহর্ষি দুর্বাসাকে বোঝানো হয়েছে, অর্থাৎ সুলভ কোপ শব্দের অর্থ কি, যিনি সহজেই রেগে যান বা অল্পতেই রেগে যান, ঠিক আছে। তথা সপ্তা বেগবত উৎফুল্লয়া দুর্বারয়া গত্তা প্রতি নিবৃত্ত কো অন্য হুতা বহা দুগ্ধ দুগ্ধং প্রভবতী, অর্থাৎ এইরকম অভিশাপ দিয়েই তিনি একদম দ্রুত গতিতে ফিরে যাচ্ছেন, মানে কোনো দিকে আর তাকাচ্ছেন না, অভিশাপ দিয়েই তিনি বেরিয়ে যাচ্ছেন। অনসূয়া কি বলছে, গচ্ছ পাদয় প্রণম্য নিবর্ত এনং যাবৎ অর্ঘম উদকম উপকল্পয়ে আমি, বলছে তুমি তাড়াতাড়ি যাও, তুমি গিয়ে তাকে পায়ে ধরে যেভাবেই হোক আটকাও, আমি জল অর্থাৎ অর্ঘ এইগুলোর ব্যবস্থা করছি, পা ধোয়ার জল অর্ঘ এগুলোর ব্যবস্থা করছি। এবার প্রিয়ংবদা কি বলছে, তথা ইতি নিষ্ক্রান্তা, অর্থাৎ ঠিক আছে, এটা বলে তিনি বেরিয়ে গেলেন। অনসূয়া কি বলছে, পদান্তরে স্খুলিতং নিরুপ্য, অর্থাৎ এত উদ্বিগ্ন তারা যে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল, অহ আবেগ স্খলিতয়া গত্তা প্রভষ্টং মম অগ্রহস্তাৎ পুষ্প ভাজনম ইতি পুষ্পচয়ং রূপয়তি, অর্থাৎ তার হাত থেকে ফুলের সাজিটি পড়ে গেল, তারা ফুল তুলছিল সৌভাগ্য দেবতা অর্চনের জন্য এবং তাদের হাত থেকে সাজিটি পড়ে গেল এবং তারপরে তারা ফুল তোলার অভিনয় করতে লাগলেন। এরপরে প্রিয়ংবদা গেছে, গিয়ে তাকে কি বলছে,

0: সখী প্রকৃতি বক্র স কস্য অনুনয়ম প্রতি গৃহাতি কিম অপি পুনঃ সানুক্রশ কৃত। এবার বলছে যে সখী স্বভাব কুটিল, তিনি কারো অনুরোধ শোনেন না। দেখো দুটো কিন্তু বিশেষণ আমরা পেলাম, দুর্বাসার যে দুটো বিশেষণ আমরা পেয়েছি একটা হচ্ছে সুলভ কোপ, আর একটা হচ্ছে প্রকৃতি বক্র। ঠিক আছে, এই দুটোই নোট করে রাখবে। প্রকৃতি বক্র শব্দের অর্থ হচ্ছে কুটিল স্বভাব, এবং সুলভ কোপ শব্দের অর্থ হচ্ছে যিনি অল্পতেই রেগে যান, মানে তিনি কারো অনুরোধ শোনেন না তবুও তাকে কিছুটা শান্ত করতে পেরেছি। তাহলে কে গেছিল দুর্বাসাকে শান্ত করার জন্য? প্রিয়ংবদা, তাই তো? প্রিয়ংবদা গেছিল। আচ্ছা, এবার অনসূয়া বলছে সস্মিতম হেসে তস্মিন বহু এতত অপি তৎ কথয় কথম তয়া প্রসাদিত, বলছে তুমি বলো বলো কি করে তুমি তাকে প্রসন্ন করলে। প্রিয়ংবদা বলছে যদা নিবর্তিতুম ন ইচ্ছতি তদা বিজ্ঞাপিত ময়া ভগবান প্রথম ইতি প্রেক্ষ অভিজ্ঞাত তপ প্রভাবস্য দুহিত্রী জনস্য ভগবতা এক অপরাধ মর্ষ ইত্যব্য ইতি। অর্থাৎ বলছে যে যখন কোনো কিছুতেই তাকে আমি শান্ত করতে পারছি না, কোনো মতেই তিনি ফিরতে চাইছেন না, তখন আমি বললাম ভগবান শকুন্তলা আপনার মেয়ের মতো, সে আপনার তপস্যার শক্তি সম্পর্কে কিছুই জানেন না, এটি তার প্রথম অপরাধ বিবেচনা করে আপনি ওকে ক্ষমা করুন। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, এবার তাহলে আমরা যে শর্ট কোশ্চেনগুলো যেগুলো বলছি সেগুলো মনে রাখবে, ঠিক আছে? এবার কি বলছে তত তত, অর্থাৎ তারপর তারপর। এবার অনসূয়া আবার জিজ্ঞেস করছে যে কি হয়েছে তারপরে বলো। প্রিয়ংবদা বলছে তত মে বচনম অন্যথা ভবিতুম ন অর্হতি, বলছে আমার বচন তো কখনো অন্যথা হতে পারে না, আমি যখন অভিশাপ দিয়েছি তখন আমার কথা তো কখনো ব্যর্থ হবে না। কিন্তু অভিজ্ঞান ভরণ দর্শনেন অভিশাপ নিবর্তিষ্যতে ইতি মন্ত্রয় মান স্বয়মেব হি অন্তর্হিত, বলছে কিন্তু যদি মনে করিয়ে দিতে পারে এমন কোনো স্মারক অলঙ্কার দেখাতে পারলেই অভিশাপ মুক্ত হবে। এই কথা বলতে বলতেই তিনি অন্তর্হান হলেন, অর্থাৎ তিনি চলে গেলেন। দেখো এই নাটকটার নামই হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, তারই একটা অংশ তোমরা এখানে পড়ছো। তাহলে শকুন্তলা শব্দের অর্থ আমরা বুঝে গেছি যে নায়িকাকে কেন্দ্র করে একটা জিনিসের নামকরণ হয়, বা যে কোনো জিনিসেরই একটা বিষয়বস্তু বা নায়ক নায়িকা ঘটনাকে কেন্দ্র করে নাটকের বা গল্পের নামকরণ হয়। সেক্ষেত্রে নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে অভিজ্ঞান কথাটা ব্যবহার করা হয়েছে। অভিজ্ঞান শব্দের অর্থ কি? অভিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে স্মারক চিহ্ন বা অলঙ্কার। ঠিক আছে, এই অলঙ্কারটা কি, এই অলঙ্কারটা কি আমরা এখন জানতে পারবো, অলঙ্কারটা কোথায় পেলো, কে দিল। এবার অনসূয়া কি বলছে সক্ষম ইদানিম আশ্বসিতুম, যাক বাবা কিছুটা আশ্বস্ত হলাম, শান্তি পেলাম, এরকম একটা ব্যাপার। অস্তিতেন রাজর্ষিণা সংপ্রস্থিতেন স্বনাম ধ্যাঙ্কিত অঙ্গুলিয়কম স্মরণীয়মিতি স্বয়ং পিনধ্যম, কি বলছে? অর্থাৎ রাজর্ষি কে, সে রাজর্ষি বলো দেখি, রাজা দুষ্যন্ত। হ্যাঁ, রাজা দুষ্যন্ত হচ্ছে রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। ঠিক আছে, রাজর্ষি দুষ্যন্ত নিজের নাম লেখা আংটি শকুন্তলাকে পরিয়ে দিয়েছিলেন যাবার সময়, তাই সেই কথাটা শুনে, মানে যখন বললেন যে কোনো স্মারকচিহ্ন যদি দেখাতে পারে তাহলে সেই অভিশাপটা নিবৃত্ত হয়ে যাবে, তখনই অনসূয়া বলল যাক কিছুটা আশ্বস্ত হলাম, দুষ্যন্ত যাওয়ার সময় নিজের নাম লেখা একটি আংটি তাকে পরিয়ে দিয়ে গেছিল। কাকে? শকুন্তলাকে পরিয়ে দিয়ে গেছিল, সেটাতেই শকুন্তলার অভিশাপ মুক্ত হবে। তস্মিন স্বাধীন উপায়া শকুন্তলা ভবিষ্যতি, অর্থাৎ এটাতেই তার অভিশাপ মুক্ত হবে। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন আসে যে অভিজ্ঞান স্বরূপ এখানে কি ব্যবহার করা হয়েছে তাহলে কি হবে?
1: আংটি।
0: আংটি কার? আংটি দুষ্যন্তর। নেক্সট, এবার প্রিয়ংবদা বলছে সখী এহি দেব কার্যম তাবদশা নিবর্তয়াব ইতি পরিক্রামত, কি বলছে? সখী এসো আমরা এবার পুজোর কাজ করি, তাহলে এবার এইভাবে আমরা নিজেদের কাজগুলো শেষ করি, কারণ তারা পুজোর ফুল তুলছিল। প্রথমে আমরা আলোচনা করেছি যে তাহলে এবার এসো আমরা দুজনে পুজোর কাজটা শেষ করি, এবার ইতি পরিক্রামত, এই বলে তারা দুজনে এগিয়ে গেলেন। প্রিয়ংবদা বলছে অবলোক্য, কাকে দেখাতে বলছে? শকুন্তলাকে। অনসূয়ে পশ্চাৎ তার দিকে তাকাও, দেখো কার দিকে তাকাতে বলছে? শকুন্তলার দিকে, যে দেখো তার অবস্থা দেখো। বাম হস্ত উপহিত বদনা লিখিত বেব প্রিয় সখী, বলছে বাম হাত গালের উপরে রেখে সে একেবারে একটা মানে ছবির মতো বসে আছে, তার কোনো দিকে কোনো হুঁশদিশা নেই যে কি হচ্ছে। ভর্তিগত চিন্তায়ান আত্মনমপি ন এষা বিভাবয়তি কিং পুনরু আগন্তুকম, কি বলছে? যে তাকে দেখো স্বামীর চিন্তাতে সে নিজেকেই ভাবতে পারছে না, অতিথির কথা আর কি ভাববে, অর্থাৎ তার এমনই অবস্থা যে এত কাণ্ড হয়ে গেল, দুর্বাসা এলো, তাকে অভিশাপ দিল, সে বেরিয়ে গেল, অথচ তার কিন্তু কোনো দিকেই হোশ দিশা নেই। ঠিক আছে, অনসূয়া কি বলছে, প্রিয়ংবদে দয় এব ননু নৌ মুখে এসব বৃত্তান্ত তিষ্ঠতু, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা আন্ডারলাইন করে রাখবো। বলছে আমাদের দুজনার ভিতরেই যেন এই বৃত্তান্ত অর্থাৎ এই ঘটনাটা যেন থাকে, আর যেন কেউ জানতে না পারে। কতটা ভালো বন্ধু হলে পরে এতটা মানুষ উপলব্ধি করতে পারে। কেন বলছে এই কথাটা, কে বলছে কথাগুলো, এই বক্তার কোশ্চেনও কিন্তু আসবে। অনসূয়া বলছে রক্ষিতব্বা খুলু প্রকৃতি পেলোবা প্রিয় সখী, প্রকৃতি পেলোবা কথাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবে। প্রকৃতি পেলোবা শব্দে কিন্তু এখানে শকুন্তলাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রকৃতির মতো সে কোমল, প্রকৃতি অর্থাৎ এতটাই কোমল নরম যে তার প্রিয় সখীকে কিন্তু এই ঘটনাটা যদি জানতে পারে তাহলে তাকে রক্ষা করা যাবে না। তাই বলছে কোমল স্বভাব প্রিয় সখীকে আমাদেরকেই রক্ষা করতে হবে, তাই এই বৃত্তান্তটা যেন আমাদের দুজনার মধ্যেই থাকে। ঠিক আছে, প্রিয়ংবদা কি বলছে, কো নামোষ্ণ উদকেনো নব মালিকাং সিঞ্চতি, অর্থাৎ উদক শব্দের অর্থ কি, উদক শব্দের অর্থ হচ্ছে জল। বলছে কে গরম জল, উষ্ণ জল দিয়ে, কো নাম উষ্ণ উদকেনো নবমালিকাং সিঞ্চতি, কে উষ্ণ জল দিয়ে নবমালিকা অর্থাৎ ছোট্ট চারা গাছকে সিঞ্চন করতে চায়, অর্থাৎ আমরা যদি কোনো ছোট চারা গাছ লাগাই, ছোট চারা গাছ রোপণ করি, তাহলে কি সেখানে আমরা তাকে গরম জল ঢালবো? কখনোই ঢালবো না, সেই গরম জল আমরা কি ঢালতে পারবো না। অর্থাৎ এখানে আমরা একটু আগেই পড়লাম যে প্রকৃতি পেলব বলা হয়েছে শকুন্তলাকে, তাই শকুন্তলা একদম ছোট্ট চারা গাছের মতো নরম, তাই কখনোই আমরা এই কথাটা বলে তাকে কষ্ট দেব না বা তাকে মেরে ফেলবো না, তাই জন্যই কথাটা বলা হচ্ছে যে প্রকৃতি পেলবা, বুঝেছ, প্রকৃতি পেলবা এবং কো নামোষ্ণ উদকেন। এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে যখনই আমি বলে দিচ্ছি যে লাইনগুলো ইম্পর্টেন্ট, সেটার বক্তাকে সেই লাইন সম্পর্কিত জিনিসগুলো এবং শব্দের যে মানে, যেমন উটোজ শব্দের মানে হচ্ছে কুটির, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোকে কিন্তু নোট করবে এবং পড়বে। যেহেতু তোমাদের অপশন থাকবে তাই অপশনের জন্য কোনো অসুবিধা হবে না, শুধু টেক্সট ভালো করে পড়বে, গ্রামারগুলো ভালো করে পড়বে। আমি আরেকটু জিনিস আলোচনা করে দিচ্ছি, যে কোশ্চেনগুলো এইখান থেকে আসতে পারে সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিচ্ছি। যেমন দুর্বাসস অভিশাপ, এই পাঠ্যাংশটির উৎস কী বা কোথা থেকে গৃহীত হয়েছে, তাহলে উত্তর কী হবে, অভিজ্ঞান শকুন্তলম থেকে। এই নাটকের রচয়িতা কে, রচয়িতা কালিদাস, মহাকবি কালিদাস, ঠিক আছে। কালিদাসকে কী নামে পরিচিত সংস্কৃত সাহিত্যের ইতিহাসে, বরপুত্র, বাণীর বরপুত্র নামে পরিচিত। অভিজ্ঞান শকুন্তলম কী জাতীয় রচনা, এটি নাটক, ঠিক আছে, মনে রাখবে নাটক, তোমরা জানো নিশ্চয়ই নাটক, ভান, প্রকরণ, এরকম কাব্য, মহাকাব্য অনেক কিছুই থাকে, তো অভিজ্ঞান শকুন্তলম হচ্ছে নাটক। কালিদাস কটি নাটক রচনা করেছিলেন,
1: সাতটি,
0: টোটাল রচনা হচ্ছে কালিদাসের সাতটি, কিন্তু
1: নাটক তিনটি রচনা করেছিলেন,
0: হ্যাঁ তিনটি নাটক রচনা করেছিলেন। অভিজ্ঞান শকুন্তলম নাটক কোন রসের, একটা জিনিস মনে রাখবে, একটা টিক্স শিখিয়ে দিচ্ছি, যখনই কোনো প্রেমের নাটক থাকবে তখন চোখ বন্ধ করে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা হয় শৃঙ্গার রসাত্মক, ঠিক আছে, মনে থাকবে। এবার শৃঙ্গার কথাটা যদি তোমাদের মনে না থাকে তাহলে মনে রাখবে, আমরা সোলা শৃঙ্গার কথাটা ব্যবহার করি না দুর্গাপুজোর সময়, ঠাকুরকে সাজ দিই, তার মানে কি সাজানো, তাই তো, তাই এখানেও কিন্তু তাই শৃঙ্গার রসাত্মক কথাটা মনে রাখবে, শৃঙ্গার রস। হ্যাঁ আচ্ছা, অঙ্ক সংখ্যা কয়টি, কটি অধ্যায় আছে এখানে, চ্যাপ্টার সাতটি, সাতটি চ্যাপ্টার মানে সাতটি অধ্যায় আছে, অঙ্ক বলা হয়। এই যে দুর্বাসস অভিশাপ, সেটি মানে কোন অঙ্ক থেকে নেওয়া হয়েছে, চতুর্থ অঙ্ক থেকে নেওয়া হয়েছে। আর কি আসতে পারে, শকুন্তলার দুই প্রিয় সখীর নাম,
1: অনসূয়া
0: প্রিয়ংবদা, গুড। আচ্ছা, আর যে লাইনগুলো তুলে বললাম সেই লাইনগুলো তুলে আসতে পারে, এখানে অভিজ্ঞান হিসেবে কি দেখানো হয়েছে, আংটি, দুষ্যন্তের নামাঙ্কিত আংটি। আচ্ছা, সুলভ কোপ আর প্রকৃতি বক্র, এই দুটি বিশেষণ দুর্বাসা মুনির ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে, ঠিক আছে। প্রকৃতি পেলোবা শকুন্তলার বিশেষণ, কার কোনটা বিশেষণ সেটা মনে রাখবে। আর প্রমত্ত শব্দের অর্থ কি, প্রমত্ত শব্দের অর্থ হচ্ছে উন্মাদ। এছাড়া দুষ্যন্ত এবং শকুন্তলার বিবাহ হয়েছে গান্ধর্ব মতে। এছাড়া তোমরা তো পড়েইছো ফার্স্ট সেমিস্টারে, যেরকম কোশ্চেন আসে যে কস্তম্ভ খস্তম্ভ মিলানো বা শূন্যস্থান পূরণ, এগুলো আশা করি তোমরা পারবে, এবং টেক্সটগুলো একটু ভালো করে পড়ে নেবে। আর শর্ট কোশ্চেন ওখান থেকে ভেতর থেকে যেরকমভাবে বললাম সেইভাবে পড়লে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর একটা কথা বলে দিই কালিদাস সম্বন্ধে, তোমরা নিশ্চয়ই জানো যে বিক্রমাদিত্যের নবরত্ন সভা যে ছিল, সেই নবরত্ন সভার অন্যতম শ্রেষ্ঠ রত্ন কিন্তু ছিলেন এই মহাকবি কালিদাস। ঠিক আছে, আর একদম প্রথমে বলেছিলাম।

0: নাটকের যে তিনটি নাটক, মালবিকা অগ্নিমিত্রম, বিক্রম ঊর্বশীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম, এই হচ্ছে তিনটি নাটক। ঋতুসংহার এবং মেঘদূত এই দুটো হচ্ছে গীতিকাব্য, আর কুমার সম্ভব, রঘুবংশম এই দুটো হচ্ছে মহাকাব্য। টোটাল যদি বলা হয় তাহলে টোটাল এই সাতটি হচ্ছে তোমাদের কালিদাসের সাহিত্য কীর্তি। ঠিক আছে, তাহলে আজকের পড়া আমাদের যে পাঠ্যাংশ যেটা ছিল সেই পাঠ্যাংশ দুর্বাশস অভিশাপও আমরা শেষ করলাম। আশা করি যা আলোচনা হয়েছে ক্লাসের মধ্যে তোমাদের সকলের সুবিধে হবে, এবং যেগুলো নোট করতে বলেছি সেগুলো একটু নোট করে নিও। তাহলে আজকের পাঠ এখানেই শেষ করলাম।
1: এতক্ষণ শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজ শুনলেন দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠ। পাঠদান করলেন শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অসীমা মিশ্র। পাঠ গ্রহণে ছিল দুই শিক্ষার্থী, রাখি রায় ও প্রিয়া ওরাও। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কথাই সুরে অনুষ্ঠানটি।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে কথাই সুরে। শ্রোতা বন্ধুরা, আপনারা প্রতিদিনই জানেন ঠিক দুপুর ১২টা যখনই বাজে তখনই আমরা হাজির হই এই কথাই সুরে অনুষ্ঠানটি নিয়ে। আপনাদের আজকে কথাই সুরে অনুষ্ঠানে অনেক শুভেচ্ছা জানাই এবং আপনাদের স্বাগত, কারণ এই সময়ে আপনারা অপেক্ষা করে থাকেন বাংলা ছায়াছবি থেকে এবং হিন্দি ছায়াছবি থেকে নির্বাচিত কিছু মন ছুঁয়ে যাওয়া গানের। তাহলে দেরি কেন, শুরু করা যাক আমাদের কথাই সুরে অনুষ্ঠানটি। প্রথমে গানে যাব, তারপরে ফিরে আসব অনেক গল্পে। তবে একদম শুরুতেই প্রথমে যে গানটি শোনাব, আশা ভোসলের কণ্ঠে মায়ের আশীর্বাদ ছায়াছবি থেকে এই গানটি।

কথাই সুরে অনুষ্ঠানের শুরুতেই শ্রোতা বন্ধুদের জন্য ছিল একটি ভক্তিগীতি। আসলে মানুষের জীবনে ভক্তি এমন এক অনুভূতি যা মনকে শান্ত করে, হৃদয়কে নির্মল করে এবং জীবনের প্রতিটি মুহূর্তে মনে শক্তি যোগায়। ভক্তিগীতি শুধু তো সুরের মাধুর্য নয়, এটি আত্মার সঙ্গে পরমাত্মার এক গভীর সংলাপ। সেরকমই একটি গান শুনলাম যেখানে বিশ্বাস, আত্মসমর্পণ, ভালোবাসা এবং অন্তরে প্রার্থনা ছিল। জীবনের ব্যস্ততা, কোলাহল থেকে কিছুটা সময় শান্তির আশ্রয় খুঁজে নিতে আমাদের কিন্তু এই ভক্তিগীতি পরম আশ্রয়। সেরকম একটি গান শুনলাম, এরপরে আমরা শুনব সুরের সরস্বতী লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান। অনুসন্ধান ছায়াছবি থেকে সুর করেছেন আরটি বর্মন।

কিছু কিছু কণ্ঠ শুধু গান গায় না, মানুষের জীবনের সঙ্গে একেবারে মিশে যায়। লতাজির কণ্ঠ ঠিক তেমনই, যেখানে ভালোবাসা আছে, বিরহ আছে, আনন্দ আছে, আবার নীরব অশ্রুও আছে। তাঁর গান শুনতে শুনতে কত মানুষের শৈশব, কৈশোর, প্রেম আর স্মৃতির পথ চলা রঙিন হয়ে উঠেছে, তার হিসেব নাই। লতা মঙ্গেশকর ছিলেন এমন এক শিল্পী যিনি সুরকে শুধু পরিবেশন করেননি, সুরকে দিয়েছেন প্রাণ। তাঁর কণ্ঠে প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক একটি অনুভূতি। তাই আজও যখন তাঁর কোনো গান বেজে ওঠে, সত্যি মনে হয় তিনি কোথাও হারিয়ে যাননি, তিনি আছেন প্রতিটি সুরে, প্রতিটি স্মৃতিতে, প্রতিটি আবেগে। মানুষ চলে যায় ঠিকই, কিন্তু কিছু কণ্ঠ সময়কে অতিক্রম করেও অমর হয়ে যায়। লতা মঙ্গেশকর সেই অমরত্বেরই আর এক নাম। তাঁর গান আমাদের শেখায় সত্যিকারের শিল্পীর কিন্তু মৃত্যু হয় না, তিনি বেঁচে আছেন, তিনি বেঁচে থাকেন মানুষের ভালোবাসায়, গভীর হৃদয়ের গভীরে আর অনন্তকালে সুরের মূর্ছনায়। আমরা এরপরে শুনব কিশোর কুমারের কণ্ঠে একটি গান, কলঙ্কিনী ছায়াছবি থেকে, সুর করেছেন শ্যামল মিত্র।

কিছু কথা কখনো ভাষা খুঁজে পায় না, তারা নীরবে থেকে যায় চোখের কোণে, মনের গভীরে। হয়তো কাউকে খুব ভালোবেসেও বলা হয়ে ওঠেনি, হয়তো বিদায়ের মুহূর্তে ঠোঁট কেঁপেছে কিন্তু শব্দ বেরিয়ে আসেনি। সেই না বলা অনুভূতিরই সুর যেন, কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মনে। আর কিশোর কুমারের কণ্ঠে এই গান যেন আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। তার প্রতিটি সুর, প্রতিটি শব্দ হৃদয় ছুঁয়ে যায়, মনে করিয়ে দেয় ভালোবাসার সবচেয়ে গভীর অনুভূতিগুলো অনেক সময় উচ্চারণ করা যায় না, সেগুলো শুধু অনুভব করতে হয়। জানি একটি খুব পছন্দের গান আপনাদের শোনালাম, এরপরে আরও একটি গান আপনাদের জন্য দাদার কীর্তি ছায়াছবি থেকে, অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।